আকাশবাণী শিলচর, আজ 22 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 16 আষাঢ় 1948 শতাব্দ, 7 জুলাই 2026 খ্রিস্টাব্দ, আজ মঙ্গলবার। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অমৃতবাণী। এতে আজ বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ শুনবেন।
1: সৎসঙ্গের অনেক গুণ। সৎসঙ্গ কাহাকে বলে? যে স্থানে গেলে ধর্মভাব উদয় হয়, অধর্মভাব বিদূরিত হইয়া যায়, এবং যে স্থানে কোনো প্রকার দলাদলি নাই, সম্প্রদায় নাই, সেই সৎসঙ্গ। সে স্থান সর্বদা সৎকথা, সদালাপ, সদানন্দে পরিপূর্ণ। কেহ হাসিতেছেন, কেহ বা আনন্দে মত্ত হইয়া নৃত্য করিতেছেন, এই সঙ্গই সৎসঙ্গ। যে ব্যক্তি সৎ, তাহার নিকট সকলই সমান, তাহার আপন পর বিবেচনায় আদরের কম বেশি নাই। সংসারের লোক যাহাকে অতি নারকী বলিয়া ঘৃণা করে, সৎ ব্যক্তি তাহাকেও সমাদর করেন, কারণ তিনি তাহার

0: ভোগে তাহার মধ্যে দেখিতে পাইয়া সন্তোষ প্রাপ্ত হন। পরমেশ্বরের উপাসনা সর্বস্থানেই প্রচলিত। মানুষ মাত্রেই সৃষ্টিকর্তার পূজা অর্চনা করিতেছে, নানা দেশে তা নানা প্রকার। তাহাকে যদি না পাওয়া যাইত, তিনি যদি কেবল কল্পনাই হইতেন, তাহা হইলে অনন্তকাল ধরিয়া মানবজাতি তার আরাধনা করিত না, পূজাও করিত না। উপযুক্তভাবে প্রাণের ব্যাকুলতার সহিত তাঁর কাছে গেলে আমরা তার সাক্ষাৎ পাই। তার উপাসনা প্রত্যক্ষ ব্যাপার। প্রত্যক্ষ বলিয়াই সকল দেশের নরনারী তার নিকট অভাব জানাইতেছেন। তিনি কথার কথা নন, সত্য সত্যই তাকে দেখা যায়। এই জন্য ঋষিরা বলিয়াছেন, আনন্দম ব্রহ্মণে বিত্তান ন বিভীতি কুদশ্চন। তিনি সাক্ষাৎ জ্বলন্ত জীবন্ত, তাকে দেখা যায়। উপাসনা সৎসঙ্গ সৎগ্রন্থ পাঠ এবং অভিমান ত্যাগ করিয়া নিজেকে অতি নীচ বলিয়া মনে করা ইত্যাদি দ্বারা ধর্মভাব সকল রক্ষা পায়। অহংকার করিলে দর্পহারী ভগবান দর্প চূর্ণ করেন। একটুকু মাত্র অহংকার অভিমান করিলে সকল ধর্মভাব তিরোহিত হইয়া যায়। ধর্মজগতে যে যত নীচ ও বিনয়ী তার তত বেশি অধিকার। শরীরই ধর্মসাধনার আদি। এই শরীরকে সুস্থ না রাখিলে, উপযুক্ত আহার বিহার দ্বারা রক্ষা না করিলে শরীর রুগ্ন হইয়া যায়। তখন আর এই শরীর দ্বারা উদ্দেশ্য সিদ্ধ হইতে পারে না। পণ্ডিতরা তাই বলিয়াছেন, শরীরমাত্রং খরু ধর্ম সাধনম। অনেকে ধর্ম সাধন করিতে যাইয়া শরীরকে অবজ্ঞা করেন, কিন্তু ইহা কোনো ক্রমেই উচিত নহে। শরীরটি ঈশ্বরদত্ত ধন। যাহারা ইহার প্রতি অবজ্ঞা অথবা অযত্ন করেন, তাহারা ইহার স্রষ্টার প্রতি অবমাননা করিয়া থাকেন। অনেক সময় না বুঝেই শরীরকে মানুষ রুগ্ন করে, তাহাতে উদ্দেশ্য সাধনের ব্যাঘাত হইয়া থাকে। যাহাদের অল্প বয়স, তাহাদের যাতে শরীর রক্ষা হয়, এইরূপ নিয়ম অবগত হইয়া তাহা প্রতিপালনে যত্ন করা একান্ত আবশ্যক। একবার যদি শরীর ভগ্ন হয়, তবে চিরকাল যন্ত্রণা পাইতে হইবে। সংসার এবং ধর্মক্ষেত্রে উভয়স্থলেই কষ্ট পাইবেন। পরমেশ্বর অন্য যে সকল পদার্থ সৃষ্টি করিয়াছেন, তাহারা নিজেদের উদ্দেশ্য বুঝিতে পারে না, কিন্তু মানুষকে জ্ঞান প্রদান করিয়া তাহা বুঝিবার অধিকারী করিয়াছেন। মানুষ যখন জ্ঞান দ্বারা শরীরের উদ্দেশ্য বুঝিতে পারেন, তখন যেন শরীরের প্রতি অবজ্ঞা না করেন। পরমেশ্বর সমগ্র ব্রহ্মাণ্ডে যাহা রাখিয়া দিয়াছেন, মানুষের মধ্যে তাহার সমস্তই প্রদান করিয়াছেন। কেননা মানুষ আপনার মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান লাভ করিতে পারে। আমরা যেমন অন্য পদার্থের উদ্দেশ্য বুঝিয়া থাকি, সেই প্রকার নিজের উদ্দেশ্য লক্ষ্য বুঝিতে হইবে। শরীরের উদ্দেশ্য বোঝা সহজ, কিন্তু আত্মার উদ্দেশ্য বোঝা কঠিন। কেননা শরীর বাহিরের, আত্মা ভিতরের।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ বিজয়কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটি গিয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে

কৃষক বন্ধুরা, আমাদের রোজকার খাদ্যে স্বাদ এবং ঝাল বাড়াতে লঙ্কাই আমাদের একমাত্র সম্বল। লঙ্কা ছাড়া আমাদের খাবার অসম্পূর্ণ। এই সঙ্গে লঙ্কা একটি অর্থকরী ফসল। লঙ্কা চাষের জন্য যে আবহাওয়া, পরিবেশ বা মাটি প্রয়োজন তা আমাদের এই অঞ্চলে রয়েছে। আধুনিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে লঙ্কা চাষ করলে কৃষক বন্ধুরা বেশ ভালো রকম লাভের মুখ দেখতে পারবেন, কারণ লঙ্কা খুব কম খরচে অল্প পরিশ্রমে চাষ করা সম্ভব। তবে এই চাষে পোকার আক্রমণ খুব বেশি হয়ে থাকে, তাই সেই পোকা প্রতিরোধ করতে সঠিক পদক্ষেপ নিলে এই চাষে ব্যাপক হারে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত এই চাষে পোকার আক্রমণ ছাড়া সেভাবে আর কোনো ঝামেলার সম্মুখীন হতে হয় না কৃষক বন্ধুদের। কৃষক বন্ধুরা, অম্ল ও ক্ষার মাটি ছাড়া প্রায় সব ধরনের মাটিতেই লঙ্কার চাষ হয়ে থাকে। লঙ্কার বীজ রোপণের জন্য মাটি থেকে 15 সেন্টিমিটার উঁচুতে বেড তৈরি করলে ভালো। এতে গোবর সার যোগ করা প্রয়োজন। বৃষ্টির কারণে হওয়া রোগ প্রতিরোধ করার জন্য মাটিতে গোবর সারের সঙ্গে বেভস্টিন ও ক্যাফটাফ মিশিয়ে বেড তৈরি করুন। কৃষক বন্ধুরা, বেডটি উঁচু জমিতে তৈরি করলে বর্ষায় জলাবদ্ধতা এড়ানো সম্ভব হয়। লঙ্কার বীজ গভীরভাবে বপন করা উচিত নয়, আঙ্গুল দিয়ে গর্ত করে এতে বীজ দিন। এরপর শুকনো ঘাস বা খড় দিয়ে ঢেকে দিন এবং জল ছিটিয়ে দিন। যেখানে লঙ্কা বপন করা হচ্ছে সেখানে তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির কাছাকাছি হলে ভালো। গাছ বের হওয়ার পর খড় এবং ঘাস সরিয়ে ফেলুন। এরপর সকালে ও সন্ধ্যায় জল ঢালতে হবে। গাছ বের হওয়ার প্রায় 1 সপ্তাহ 10 দিন পর আঙুল বা হাত দিয়ে সাবধানে আগাছা সরানোর কাজ করতে হবে, যাতে গাছের ক্ষতি না হয়। চারা তৈরি করতে মোটামুটি 1 মাস সময় লেগে যায়। 40 থেকে 45 দিনের মধ্যে চারা তৈরি হওয়ার পরে খোলা জমিতে রোপণ করা যায়। কৃষক বন্ধুরা, চারা খোলা জমিতে রোপণের সময় 2টি গাছের মধ্যে 45 থেকে 60 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখা দরকার। প্রতি একরে 100 গ্রাম বীজ বপন করা যায়। চারা দুপুর 2টোর পর রোপণ করুন। এটা শক্তিশালী সূর্যালোক থেকে রক্ষা করতে সাহায্য করে। গাছ লাগানোর 20 থেকে 25 দিন পর আবারও নাইট্রোজেন প্রয়োগ করা প্রয়োজন। লঙ্কা গাছে পাতা কুঁচকে যাওয়া রোগ প্রতিরোধ করতে রোগার নামক ওষুধ প্রতি লিটারে 2 মিলিলিটার গুলে স্প্রে করতে হবে। লঙ্কা গাছে আপেলুড নামে একটি ওষুধ ব্যবহার করা যেতে পারে। এর দ্রবণ প্রতি লিটারে 1.5 মিলিলিটার হারে প্রস্তুত করে লঙ্কা গাছে স্প্রে করা যায়। কৃষক বন্ধুরা, যদি লঙ্কা ক্ষেতের চারপাশে ভুট্টার 2-3টি বেড বানানো যায় তাহলে লঙ্কা গাছে মাছি আসে না। এতে করে পাতা কুচকে যাওয়া রোগের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। সাদা মাছির আক্রমণ ঠেকাতে কৃষক বন্ধুরা নিমের তেল গাছে স্প্রে করুন। প্রতি লিটার জলে 2 মিলিলিটার অনুপাতে নিম তেল মিশিয়ে গাছে স্প্রে করা প্রয়োজন। প্রতি সপ্তাহেই স্প্রে করা প্রয়োজন।

খেতে খামারে শুনলেন। আকাশবাণী শিলচর, এখন শুনলেন লোকগীতি, গেয়েছেন সুস্মিতা হোম চৌধুরী।

0: পরপর তিনখানি লোকগীতি শুনলেন, গিয়েছেন সুস্মিতা হোম চৌধুরী, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় পপল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: অনুষ্ঠান পরিচিতি। আজ মঙ্গলবার, আজকের অনুষ্ঠান মালায় রয়েছে সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20 রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

0: প্রসাদ সেনের কণ্ঠে সকাল 7:40। এছাড়া আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:30 ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। সকাল 8:40 নজরুলগীতি শুনবেন অন্তরাদের কণ্ঠে। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10টায় ও সন্ধে 6:15। সকাল 9টায় আলেখ্য এই যাত্রা জয় যাত্রা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 নীলাদ্রি কুমারের সেতার বাদন শুনবেন। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টায় এবং রাত 7:15। বেলা 11টায় জগন্ময় মিত্র ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান শুনবেন। এছাড়া দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী গীতা দত্ত। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে বেলার রানী দত্তের নিজের কথা শুনবেন। ঠিক তার অব্যবহিত পরেই লোকগীতি শোনা যাবে সুস্মিতা হোম চৌধুরী ও উর্মিলা কুমারীর কণ্ঠে। লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে টুলটুল পালের গিটার বাদন শুনবেন দুপুর 2টায় এবং রাত 8:15 গিটার বাদন শোনা যাবে অনিমা সিনহার পরিবেশনায়। সন্ধ্যা দাসের কণ্ঠে ভজন শুনবেন দুপুর 2:30। দুপুর 2:45 গীত শুনবেন অলোক গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আমাদের কথা। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। শুনবেন এর দ্বিতীয় পর্ব। রাত 8টায় হিন্দি কথিকার অনুষ্ঠানে ডক্টর পি এন মিশ্রের কথিকা রাজভাষা হিন্দি কি স্থিতি শুনবেন। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি শুনবেন শ্রীকান্ত বাকরের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 কীর্তন শোনা যাবে রামেশ্বর গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 10টায় খেয়াল শুনবেন জিতেন্দ্র অভিষেকের কণ্ঠে। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।
1: সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম, প্রবাচকঃ যতীন শর্মা। अथ वार्ताः। प्रधानमन्त्री नरेन्द्र मोदी अद्य जकार्तायाम् इण्डोनेशिया देशस्य प्रधान राष्ट्रपतिना प्रबोवो सुबियान्तो इत्यमुना सह द्विपक्षीय वार्तां विधास्यति। प्रधानमन्त्री श्रीमोदी राष्ट्रपति प्रबोवो इत्यस्य आह्वानेन तत्र त्रिदिवसीय आधिकारिक प्रवासे ह्यः एव जकार्ता नगरं सम्प्राप्तवान्। अत्रागमने तावत् इण्डोनेशिया वायुसेनायाः युद्धक विमानैः प्रधानमन्त्रिणः विमानस्य गगनमार्गे संरक्षणं कृतम्। सहैव विमानपत्तने राष्ट्रपतिना स्वयमुपस्थाय तस्य विशेषं भव्यं च स्वागतं विहितम्। एतादृशम् अभूतपूर्वम् अभिनन्दनम् अवलोक्य प्रधानमन्त्रिणा निगदितं यत् इयं वार्ता 18-2000 भारत इण्डोनेशिया व्यापकरणनीतिक सहयोगाय कञ्चन नूतनं वेगं प्रदास्यति। जकार्तायां प्रदर्शितानि मनोरञ्जक सांस्कृतिक प्रदर्शनानि श्लाघयन् प्रधानमन्त्रिणा प्रोदीरितं यत् एतानि प्रदर्शनशिल्पानि भारत इण्डोनेशिया देशयोः प्राचीनसभ्यतायाः संस्कृतेः आध्यात्मिक सम्बन्धानां च प्रगाढतां प्रतिबिम्बयन्ति। अत्रावसरे प्रधानमन्त्रिणा तत्र इण्डोनेशिया छात्राणां समन्वयसमूहेन कृतं भरतनाट्यनृत्यमपि भृशं प्रशंसितम्। स्वस्य विश्रामभवने प्रवासी भारतीयैः सह मिलित्वा तेन रामायणकथाधारितं प्रसिद्धं वायाङ्गकुलित छायाखटपुतली प्रदर्शनं बौद्धिकभक्तिनृत्यञ्च अवलोक्य महान् हर्षः प्रकटितः। इण्डोनेशिया देशे भारतीय राजदूतस्य संदीप चक्रवर्तिनः अनुसारं प्रधानमन्त्रिणः अयं प्रवासः दक्षिणपूर्व एशियायाः अस्याः बृहत्तमायाः अर्थव्यवस्थायाः साकं भारतस्य रणनीतिक सम्बन्धान् उच्चतरशिखर

পণ্ডিতদের সঙ্গে পরিচয় ঘটে। একসময়ে তাঁর লেখা নজরে পড়ে স্বয়ং রবীন্দ্রনাথের। পরিচয় পত্রিকায় প্রবোধ কুমারের লেখা নিয়ে তার মূল্যবান মতামত দেন। পরে সেনাবাহিনীর চাকরি ছেড়ে কলকাতায় ফিরে এলে বারিন ঘোষ প্রবোধ কুমারকে বিজলি পত্রিকা সম্পাদনার দায়িত্ব দেন। দুন্দুভি স্বদেশ, উপাসনা পদাতিক পত্রিকাও সম্পাদনা করেছেন তিনি। চাঁদপুরে পুলিশ ইন্সপেক্টরকে হত্যার অপরাধে রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির আদেশ হলে স্বদেশ পত্রিকায় সেই ফাঁসির প্রতিবাদে সম্পাদকীয় লিখে গ্রেফতারও হয়েছেন। মহাপ্রস্থানের পথে তাকে পাকাপাকিভাবে বাংলা সাহিত্য জগতে জায়গা করে দেয়। রবীন্দ্রনাথ লিখেছিলেন, তোমার লেখা শাস্ত্রিক পথ দিয়ে নয়, ভৌগোলিক পথ দিয়ে নয়, মানুষের পথ দিয়ে। কত শতাব্দী ধরে দুঃসাধ্য সাধনরত মানুষের দুর্গম যাত্রার প্রয়াস নিরবচ্ছিন্ন বয়ে চলেছে, এই তীর্থযাত্রা তারই পথিক। প্রবোধ কুমার আজীবন চির পরিব্রাজকের মতো ঘুরে বেড়িয়েছেন আর একে একে লিখেছেন দেবতাত্মা হিমালয়, উত্তর হিমালয় চরিত, গঙ্গা পথে গঙ্গোত্রী। তার বনস্পতি বৈঠক বাংলা সাহিত্যের অমূল্য দলিল। প্রবোধ কুমার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন আনন্দ পুরস্কার 1983 সালে, 97 1983 সালের 17ই এপ্রিল 78 বছর বয়সে সাহিত্যিক প্রবোধ কুমার সান্যালের জীবনাবসান ঘটে। তিনি জন্মেছিলেন 1905 সালে আজকের মতোই 7ই জুলাই তারিখে।

0: এখন গল্পপাঠ প্রমথ চৌধুরীর সহযাত্রী গল্প থেকে ধারাবাহিক পাঠ শোনানো হচ্ছে।
1: আমার নাম স্মৃতিকণ্ঠ সিংহ ঠাকুর, জাতি ব্রাহ্মণ, পেশা জমিদারি। আমার বাবার ছিল মস্ত জমিদারি, উত্তরাধিকারী সত্ত্বে আমি এখন তার মালিক। বাবা যখন মারা যান আমি তখন নেহাত নাবালক, কাজে কোর্ট অফ ওয়ার্ডস সম্পত্তির রক্ষণাবেক্ষণের ভার নিলে, আর আমার শিক্ষক হলেন একজন ইংরাজ ভদ্রলোক। তিনি এককালে ছিলেন ক্যাপ্টেন। আমি কখনো স্কুল কলেজে পড়িনি, আমি যা কিছু শিখেছি সে সবই তাঁর কাছে। তিনি আমাকে কি শিখিয়েছেন জানেন? ঘোড়ায় চড়তে, বন্দুক ছুঁড়তে, ইংরেজিতে কথা কইতে, এই তিন বিষয়ে বাংলার জমিদারের ছেলের মধ্যে আমি বোধহয় কেন নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ। আমার ইংরেজি কথা তো আপনি শুনেছেন, আর আমি যে কিরকম সওয়ার তা জানে বাংলার পয়লা নম্বরের ঘোড়ারা। আর আমি একটা গন্ডারকে 25 ফুট দূর থেকে এক গুলিতে ধরাশায়ী করতে পারি, আমার লক্ষ্য অপর্থ। আমার দ্বিতীয় শিক্ষক ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত, তিনি আমাকে শিখিয়েছেন সংস্কৃত ভাষা, ধর্মকথা, পূজাপাঠ আর তন্ত্রমন্ত্র। জমিদারের ছেলের ধর্মজ্ঞান থাকা নাকি নিতান্ত দরকার, তাই আমি একসঙ্গে ঘোর হিন্দু ও ঘোর সাহেব, একাধারে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়। তবে এ বেশ কেন? আমি গেরুয়া পড়েছি কাঞ্চনের অভাবে নয়, কামিনীর অভাবে। কথাটা শুনে বোধহয় আপনি ভাবছেন যে বড় মানুষের ছেলের আবার কামিনীর অভাব। আমি কিন্তু মশাই আর 5 জনের মতো নই, টাকা থাকলেই বদ খেয়ালি হতে হবে এমন কোনো কথা নেই। জীবনে এক ফোঁটা মদও খাইনি, একটান তামাকও টানিনি, আর অদ্যাবধি নিজের স্ত্রী ছাড়া অপর কোনো স্ত্রীলোকে স্পর্শ করিনি। আমি পরপর 3টি বিবাহ করি, 3টিই গতক হয়েছে। আমার প্রথম বিবাহ নাবালক অবস্থাতেই হয় একটি সমান ঘরের মেয়ের সঙ্গে। সেই স্ত্রীটি ছিল যেমন বড় জমিদারের মেয়ে হয়ে থাকে, তার ছিল কুলশীল ভদ্রতা, ছিল না শুধু রূপ আর বুদ্ধি। ছেলেবেলা থেকে দুধ খেয়ে খেয়ে তিনি হয়ে উঠেছিলেন একটি নীল গাই, কিন্তু সে গাই কখনো বিয়ে হয়নি এই চারক্ষে। দ্বিতীয়টি আমি নিজে দেখে বিয়ে করি, গেরস্থের মেয়ে। সে ছিল যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমতী, যাকে কথায় বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। জমিদারের কাজকর্ম সব তার হাতে ছেড়ে দিয়ে আমি শুধু শিকার করেই বেড়াতুম। অমন মেয়ে বোধহয় বাংলাদেশে লাখে একটি পাওয়া যায় না। রূপে তাকে অনেকে হয়তো টেক্কা দিতে পারে, কিন্তু গুণে নয়।
0: আসুন এবারে দেখে নেওয়া যাক বরাক উপত্যকা থেকে প্রকাশিত বাংলা খবরের কাগজগুলো আজ কি কি খবর পরিবেশন করেছে। অসমে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর হওয়ার পর এ পর্যন্ত প্রায় 70 জন ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে 6 জনের আবেদন নিষ্পত্তি করে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে সাময়িক প্রসঙ্গ, নববার্তা প্রসঙ্গ ও বার্তালিপি। সাময়িক প্রসঙ্গ লিখেছে, সিএএ তে নাগরিকত্বের আর্জি মাত্র 70, অনুমোদন 6 জনের। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে, 1,15,000 ঘোষিত বিদেশি পলাতক, সদনে হিমন্ত বিশ্ব শর্মা। বার্তালিপির বক্স আইটেম, অসমে বিদেশি শনাক্ত 1,72,000, 31,789 বহিষ্কার। যুবসংখ্যা সব থেকে গুরুত্ব দিয়েছে, হাইকোর্টের বেঞ্চ হচ্ছে বরাকে,

আদালতের সুপারিশ মিললেই ব্যবস্থা। রাম মন্দির ভক্তদের দান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিল অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। কাল ট্রাস্টের বৈঠকে আনুষ্ঠানিকভাবে গৃহীত হল সাধারণ সম্পাদক পদ থেকে চম্পত রায়ের ইস্তফা। একই সঙ্গে তার স্থলাভিষিক্ত করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক বজরং বাগড়াকে, জানিয়েছে যুবসংঘ ও সাময়িক প্রসঙ্গ। ভারত জাপান বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে সামনে রেখে সেমিকন্ডাক্টর, পরিচ্ছন্ন জ্বালানি এবং জাপানি ভাষা প্রশিক্ষণের মতো ক্ষেত্রগুলিতে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রতিবেদন নববার্তা প্রসঙ্গ ও যুবসংঘের। বার্তালিপির শিরোনাম, রাজ্যে বিনিয়োগ বাড়াতে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হিমন্তের। সাময়িক প্রসঙ্গের সংবাদ, দিল্লিতে ঐতিহ্যবাহী জাপানি চা অনুষ্ঠানে যোগ মুখ্যমন্ত্রীর। দৈনিক বার্তালিপি পত্রিকার প্রথম পাতার আরও কটি উল্লেখযোগ্য খবর, ব্রাজিল ছিটকে যেতেই অবসর নেইমারের, সুস্মিতাদের ছেড়ে দেওয়া তিনটি রাজ্যসভা আসনে নির্বাচন 24 জুলাই। সাময়িক প্রসঙ্গে ছাপা হয়েছে সিবিআইয়ের হাতে ধৃত নাহাইয়ের প্রজেক্ট ডিরেক্টর, বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত ডক্টর হাব্বে টেরন। এদিকে নববার্তা প্রসঙ্গ পত্রিকায় ছাপা হয়েছে বিদায় ব্রাজিল, জয়ের হিরো আর্লিং। যুবসংঘ প্রথম পাতায় অন্য খবরে জানিয়েছে বরাকের বিধ্বস্ত সড়ক যোগাযোগের বিষয়ে সরকার অবগত, জানাল বিধানসভায়। সড়কের অবস্থা নিয়ে প্রশ্ন আমিনুল কমলাক্ষের, জবাবে পূর্ত বিভাগের তথ্য। প্রথম পাতায় খেলার খবর ছাপিয়ে যুবসংঘ জানিয়েছে ব্রাজিলের মুকুটহীন সম্রাট নেইমার, মেটলাইফ স্টেডিয়ামে অভিষেক ও বিদায়। এবারে চোখ রাখছি সম্পাদকীয় শিরোনামে। আজ দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে রাজ্যে শিক্ষার মান উন্নয়নে আন্তরিক প্রয়াস জরুরি। নববার্তা প্রসঙ্গের এডিটোরিয়াল, জনকল্যাণ প্রকল্প শক্তিশালী হোক। যুবসংঘের আজকের সম্পাদকীয়, কাজে বাধা। এদিকে দৈনিক বার্তালিপি আজ সম্পাদকীয়তে দিয়েছে অশালীন স্বৈরাচারী। এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা

দেশবন্ধনা শুনলেন আকাশবাণী শিলচর। এখন বাংলা জাতীয় সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে। এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিতে বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের চর্ম চর্মজাত শিল্প বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে, ভোটগ্রহণ 24 জুলাই। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র ও কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। আসছে বিস্তারিত খবরে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক তারা পর্যালোচনা করবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে

0: আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
1: উল্লেখ, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-এ তাঁর সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্যে দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে।
2: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
1: উল্লেখ, সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কে অবহিত করেন। বাহরিনের বিদেশমন্ত্রী ড আব্দুল লাতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ড জয়শঙ্কর। বাহরিনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। উল্লেখ, পশ্চিম এশিয়া সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোন পশ্চিম নেতা এই দেশ সফর করছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার বলে কিভের সেনাবাহিনী দাবি করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর পকের রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JAAC ইসলামাবাদ সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে না নেওয়া হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জী

0: যে এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। প্রধানমন্ত্রী বলেন, শ্যামা প্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে।
1: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনোনে দেশ কো মন্ত্র দিয়া এক দেশ হে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান আমরা কখনো মেনে নেব না।
0: আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী গতকাল দেশ জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই তিনটি আসনে উপনির্বাচন। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে চর্ম ও চর্মজাত সামগ্রী ক্ষেত্র বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় চর্ম সামগ্রী রপ্তানি উৎকর্ষ পুরস্কার প্রদান মঞ্চে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি গতকাল জাতীয় সড়ক লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বহুমুখী লজিস্টিক পার্ক, রোপওয়ে, ইন্টারমোডাল স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখা হয় ওই বৈঠকে। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরীণ ভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। দালাসে এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 3-1 এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর, স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্যের 206টি চা বাগানে ভূমি অধিকার আইনের অধীনে চা শ্রমিকদের প্রথম পর্যায়ে 28,831টি জমির পাট্টা বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 1,14,000 পরিবারকে পাট্টা দেওয়ার জন্য জরিপের কাজ চলছে। আসাম বিধানসভার বাজেট অধিবেশনে গতকাল প্রথম দিন কংগ্রেস বিধায়ক ড আসিফ মোহাম্মদ নাজার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী রামেশ্বর তেলি একথা জানান। বিজেপি বিধায়ক সঞ্জয় কিষাণের অপর এক পরিপূরক প্রশ্নের উত্তরে বর্তমানে রাজ্যের দুটি চা বাগান বন্ধ রয়েছে বলে মন্ত্রী শ্রী তেলি জানিয়েছেন। ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন গতকাল থেকে আরম্ভ হয়। সকাল 9:30 প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সভার কাজকর্ম আরম্ভ হয়। 21 দিনব্যাপী এই অধিবেশনে মোট 16টি বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল প্রথম দিন সভায় নবগঠিত আমরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড হাবে টেরনকে উপাধ্যক্ষ হিসেবে নির্বাচন করা হয়। বিজেপি, অসম গণ পরিষদ এবং বিপিএফ দল ড টেরনকে উপাধ্যক্ষ নির্বাচনের জন্য 3টি মনোনয়নপত্র দাখিল করেছিল। বিরোধী পক্ষ মনোনয়নপত্র জমা না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া আগামী 10ই জুলাই মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। আগামী 31 জুলাই বাজেট অধিবেশনের শেষ হবে।

0: রাজ্যে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা হ্রাস, বিদেশি শনাক্তকরণের নামে হয়রানি সহ বিভিন্ন বিষয় নিয়ে সভা স্থগিতের প্রস্তাব উত্থাপন করে সভায় আলোচনা করতে চেয়ে ব্যর্থ হওয়ায় বিধানসভা অধিবেশনের প্রথম দিনই বিরোধীরা প্রতিবাদ মুখর পরিস্থিতির সৃষ্টি করে। অধিবেশনে কাজকর্ম আরম্ভ হবার পর সভায় কংগ্রেস দল প্রচণ্ড গরমের মধ্যে রাজ্যজুড়ে ঘন ঘন বিদ্যুৎ কর্তন করার বিষয়টি নিয়ে আলোচনা করতে চায়। অন্যদিকে রাজ্যে ক্রমাগতভাবে সরকারি বিদ্যালয়গুলি বন্ধ করে দেবার বিষয়ে সভায় রাইজোর দল আলোচনা করতে চায়। এআইইউডিএফ দল বিদেশি শনাক্তকরণের নামে স্বদেশীর লোককে হয়রানি করার বিরুদ্ধে সরব হয় এবং এ বিষয়ে বিধানসভায় আলোচনা দাবি করে। তিনটি দলই এই বিষয়গুলি সভা স্থগিতে প্রস্তাব দেয়, কিন্তু অধ্যক্ষ এই বিষয়গুলিতে আলোচনা করা হবে বলে উল্লেখ করে সভা স্থগিতের প্রস্তাবে অনুমতি না দেওয়ায় তিনটি দলই সভা ত্যাগ করে বাইরে এসে প্রতিবাদ মুখর পরিস্থিতির সৃষ্টি করে। রাজ্যের বন বিভাগ আজ বন সপ্তাহ সমাপ্তি উপলক্ষে আসামের প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্মদিন শপথ উদ্যান শীর্ষক একটি করে উদ্যান নির্মাণের সূচনা করবে। ডিমুরিয়া বিধানসভা কেন্দ্রে আজ এই উদ্যান নির্মাণের সূচনা করা হবে। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া গতকাল আসাম বিধানসভায় এবিষয়ে জানান যে বন বিভাগের দায়িত্বে থাকা এই উদ্যানে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার যে কোনো ব্যক্তি নিজের জন্মদিন উপলক্ষে একটি করে গাছের চারা রোপণ করতে পারবেন। বিধানসভায় বিধায়ক মৃণাল শইকিয়া প্রশ্নের উত্তরে বনমন্ত্রী মানস জাতীয় উদ্যানে সবুজ ভূমি সংরক্ষণ সম্পর্কে অবগত করান। রাজ্যের বনরক্ষীদের ভাতা সম্পর্কে মন্ত্রী শ্রী বড়ুয়া জানান,
1: অসমৰ ৱাইল্ড লাইফত কাম কৰা যিসমূহ এই তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মী আছে, তেওঁলোকৰ যি অদম্য সাহস আৰু যি ধৰণে বিভাগটোৰ কাৰণে জীৱন দিও কাম কৰি আছে, সেয়া কিন্তু সঁচাকৈ প্ৰশংসনীয়। আজি অসমৰ বনাঞ্চল ৰক্ষা কৰাৰ মূল নায়কে হ'ল তেওঁলোক। আজি কাজিৰঙা বা মানাহত আমাৰ মহিলা ফৰেষ্ট গাৰ্ডসকলেও 15 কিলোমিটাৰ 20 কিলোমিটাৰ দিনটোত খোজকাঢ়ি সেই বনাঞ্চলখনক প্ৰটেকশ্যন দিবৰ কাৰণে, মানুহ আৰু জীৱ জন্তুৰ সমন্বয় ৰক্ষা কৰিবৰ কাৰণে প্ৰতিটো সময়ত কাম কৰে। গতিকে যদি তেনেকুৱা কোনোবা ফৰেষ্ট গাৰ্ডে পাবলগীয়া টাইগাৰ প্ৰজেক্টৰ কিবা ভাট্টা পোৱা নাই, ইমিডিয়েটলি তাৰ ওপৰত মই খবৰ লৈ মই ইমিডিয়েটলি জানি ল'ম।
0: হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জনগণনাকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে। জেলা আয়ুক্ত জয় বিকাশ জানিয়েছেন যে আগামী 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত জেলার বাসিন্দারা অনলাইনের মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য স্বেচ্ছায় নিবন্ধন করতে পারবেন। এজন্য নির্দিষ্ট পোর্টালে গিয়ে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। সফলভাবে জমা দেওয়ার পর একটি সেলফ রিউমারেশন রেফারেন্স নাম্বার SRN প্রদান করা হবে, যা পরবর্তীতে জনগণনাকারীকে বাড়িতে গেলে প্রয়োজনে দেখাতে হবে। এরপর 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে হাউস লিস্টিং ও হাউসিং সেন্সাস। এই পর্যায়ে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে আবাসন ও পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। জেলা আয়ুক্ত আরও জানান যে জনগণনার সময় সাধারণ মানুষকে কোনো ধরনের তথ্য বা নথি দেখানোর প্রয়োজন হবে না এবং নাগরিকদের দেওয়া সব তথ্য জনগণনা আইন অনুযায়ী গোপন রাখা হবে। হাইলাকান্দির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার PM কিষাণ হিতাধিকারীদের আগামী 31 জুলাইয়ের মধ্যে চলতি বছরের শালিধান চাষের জন্য খারিফ মরশুমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন। এজন্য যোগ্য চাষিরা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার, ICICI লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড বা জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের জন্য আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, চাষের মাটির নথি ও মোবাইল নম্বর জমা দিতে হবে এবং সরকারি মাশুল 100 টাকা জমা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নাম নথিভুক্ত না করলে কৃষকরা PM কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে জানানো হয়েছে। নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আসাম রাজ্য কমিটির এক সভা গত রবিবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত হয়। রাজ্য সভাপতি নৃপেন সাহার পৌরোহিত্যে আয়োজিত সভায় আগামী 20 সেপ্টেম্বর গুয়াহাটিতে একটি অভিবর্তন করে তাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সভায় নাগরিকত্ব সংশোধনী আইন সরল করে বিদেশি ঘোষিত বাঙালিদের নাগরিকত্ব দেওয়ার পথ সুগম করা, জাতীয় নাগরিকপঞ্জির গ্যাজেট নোটিফিকেশন করে আইন অনুযায়ী নাগরিকদের পরিচয়পত্র প্রদান করা, ডি ভোটার সমস্যার স্থায়ী সমাধান করা, প্রচলিত ভিত্তিতে জমির পাট্টা প্রদান করার বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় গুয়াহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, সংগঠনের সচিব সাধন প্রকাশ, লামডিং এর প্রাক্তন বিধায়ক স্বপন কর প্রমুখ উপস্থিত ছিলেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন প্রসাদ সেনের কণ্ঠে, আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন অন্তরাদের কণ্ঠে। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10টায় ও সন্ধ্যে 6:15। সকাল 9টায় আলেখ্য এই যাত্রা জয় যাত্রা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 নীলাদ্রি কুমারের সেতার বাদন শুনবেন। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টায় ও রাত 7:00।

আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, গিয়েছেন অন্তরা দে।

0: অপর তিনখানি নজরুল গীতি শুনলেন, গিয়েছেন অন্তরা দে, আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: এখন বাংলা ছবির গান শুনবেন, আলকা ইয়াগনিকের কণ্ঠে, ছবির নাম প্রেম।

নাম ছবি থেকে গানটি শুনলেন আলকা ইয়াগনিকের কণ্ঠে। বাংলা ছবির গাড়ির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।

আমাদের এই দেশে 5,000 বছর ধরে সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনুপম ধারাবাহিক ইতিহাস রচিত হয়েছে। মহেঞ্জোদারো হরপ্পার ধ্বংসস্তূপে আবিষ্কৃত প্রাক আর্য যুগের সিন্ধু সভ্যতার সঙ্গে পরবর্তীকালে বহিরাগত আর্য সভ্যতার সংমিশ্রণ ও সংশ্লেষণ হয়েছে, যার ফলশ্রুতি ভারতে বিভিন্ন জাতি ও মূল ভারতীয় সভ্যতার উন্মেষ। এই আমাদের ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি, সুপ্রাচীন মানব পরিবারগুলোর মধ্যে অন্যতম। ইতিহাসের পরিহাসে যাকে প্রায় 2 শতাব্দী ধরে নব্যবিত্তশালীদের দাসত্ব শৃঙ্খলের অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে, সাগর পেরিয়ে এসে যারা এ দেশকে পদদলিত করেছে, স্বদেশ প্রেমের অগ্নিমন্ত্রে দীক্ষিত ভগৎ সিং, লালা লাজপত রায়, তিলক, কুদিরাম, মনিরাম, পিয়লি ও তিরথ সিং এর মতো বীরের অভাব এদেশে কখনো হয়নি। ভারতের স্বাধীনতার জন্য তারা জীবন উৎসর্গ করেছেন। তারপর জাতীয় প্রেক্ষাপটে আবির্ভাব হল মহাত্মা গান্ধীর মতো বিরাট ব্যক্তিত্বের, এবং তার সুযোগ্য সহযোগী হলেন জওহরলাল, সর্দার প্যাটেল প্রমুখ সংগ্রামী রাজনৈতিক নেতৃবৃন্দের এক উজ্জ্বল জ্যোতির্মণ্ডল। মহাত্মার আহ্বানে সারা ভারত এক মন এক প্রাণ হয়ে জেগে উঠল। পরবর্তী যুগে এলেন নেতাজি সুভাষ, জাতিকে দিলেন জয় হিন্দের অক্ষয় মন্ত্র। আমাদের নৌসৈনিকরাও উদ্বুদ্ধ হলেন, লিপ্ত হলেন ইংরেজের বিরুদ্ধে সংগ্রামে। যুদ্ধ জাহাজের মাস্তুলে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হল। অবশেষে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে এদেশ থেকে নতমস্তকে বিদায় নিতে হল, ভারতবর্ষ স্বাধীন হল। আসামের জনগণের কানে প্রতিধ্বনিত হল 500 বৎসর পূর্বের জয়ধ্বনি, জয় মানব সন্তানের, জয় ভারতবর্ষের। এ আহ্বান ছিল মহান বৈষ্ণব সাধক কবি শ্রীমন্ত শঙ্করদেবের। বস্তুত তাঁর পূর্বসূরি মাধব কণ্ডলি মহাকাব্য রামায়ণের অসমীয়া ভাষায় অনুবাদ করে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের অবশিষ্ট অংশের যোগসূত্র স্থাপন করেছিলেন। 4th শতাব্দীর এই রচনাই সমগ্র উত্তর ভারতে আঞ্চলিক ভাষায় এই মহাকাব্য লিপিবদ্ধ করার সর্বপ্রথম প্রয়াস। রাজনৈতিক ক্ষেত্রেও উত্তর পূর্ব ভারত পিছিয়ে পড়েনি, মহান স্বাধীনতা সংগ্রামে এ অঞ্চলের উপযুক্ত অবদান রয়েছে। এভাবে রাজনৈতিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ রূপে গড়ে উঠেছে। স্বাধীনতা লাভের পর 40 বছর কেটে গেছে, বহু পরিবর্তন উত্থান পতনের মধ্য দিয়ে ভারতবর্ষ এগিয়ে চলেছে, কিন্তু আজ বিগত দিনের কথা স্মরণ করারও সময় এসেছে। কারণ এগিয়ে যেতে হলে আমাদের পিছন পানে ফিরে তাকাতেই হবে। জ্যোতিপ্রসাদের সেই হৃদয় গ্রাহী সঙ্গীত ধ্বনি আজ শুনতে পাই, যে সঙ্গীত সাম্রাজ্যবাদের পার্শ্ব শক্তির মুখোমুখি দাঁড়িয়ে প্রাণ উৎসর্গ করতে আমাদের উদ্বুদ্ধ করেছিল। এই সেই গান।

অতীতে ভারতবর্ষের এই অঞ্চলের নাম ছিল কামরূপ ও প্রাগজ্যোতিষপুর। চতুর্থ শতাব্দীতে বর্মণ বংশীয় রাজারা এখানে রাজত্ব করতেন। সম্রাট হর্ষবর্ধনের সমসাময়িক কুমার ভাস্কর বর্মণ হানিসাবাদ নামে এক দূতকে বহু মূল্যবান উপঢৌকন দিয়ে তাঁর দরবারে পাঠিয়ে এই প্রান্তের সঙ্গে সারা দেশের সংযোগ সাধন করেছিলেন। তারপর একাধিক ক্রমে বহু রাজা এ রাজ্য শাসন করেছেন। অবশেষে এলেন বিখ্যাত আহোমেরা, এ রাজ্যের নাম দিলেন অসম। অস্ট্রীয়, দ্রাবিড় ও তিব্বতী মঙ্গোলীয় আর্য সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে অসমীয়া জাতীয়তাবোধ ও এই অঞ্চলকে ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণে পরিণত করেছে। পূর্বে নাগাভূমি, পাতকই মণিপুর ও মিজোরাম সংলগ্ন বড়াইল পর্বতমালা বিস্তৃত রাজ্যের মধ্যভাগে বয়ে চলেছে শতদ্রু নদীর মতোই হিমালয়ের উৎস থেকে উদ্ভূত বিশাল ব্রহ্মপুত্র তার শাখা প্রশাখা নিয়ে। গড়ে উঠেছে সমস্ত উত্তর পূর্বাঞ্চল জুড়ে প্রকৃতির প্রাচুর্যে ভরপুর শ্যামল স্নিগ্ধ মনোমুগ্ধকর নৈসর্গিক সৌন্দর্য সুষমা। এই বিস্তীর্ণ অঞ্চল কিছুদিন আগেও সমস্ত ভারতবাসীর কাছে অসম নামে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীকালে নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় থেকে প্রত্যেক জাতীয় ভাষাগোষ্ঠীর নিজ নিজ প্রতিভা ও বৈশিষ্ট্যের স্ফুরণের মধ্যে স্বকীয় ঐতিহ্য নিয়ে বেঁচে থাকার উদ্দেশ্যে স্বতঃপ্রবৃত্ত হয়ে শান্তিপূর্ণভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। অন্যতম ভগ্নী রাজ্য রূপে দেখা দিল মণিপুর। নৃত্য, গীত ও বিখ্যাত লাইহারো বা দেশ এই মণিপুর। মহাভারতে বর্ণিত এই দেশ, পুত্র যেখানে কিংবদন্তির মহাশক্তিধর পিতাকে যুদ্ধে পরাজিত ও নিহত করে

আবার বাঁচিয়ে তুললেন, মহাকাব্যে অমর হয়ে রইলেন বভ্রুবাহন নামে। ভারতের স্বাধীনতা সংগ্রামেও এই রাজ্যের অবদান উপেক্ষণীয় নয়। মণিপুরের বিখ্যাত গীতিকার এইচ গোপাল সিংহ গিয়েছেন,

কথিত আছে, আহোম রাজা গদাপাণিকে কিছুদিন নাগাভূমিতে অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল এবং তখন এক নাগা দুহিতা তাঁর প্রতি অনুরক্তা হন। লক্ষ্মীনাথ বেজবড়ুয়া এই কন্যাটিকে অমর করে রেখেছেন, তার নাম দিয়েছেন ডালিমিন। আর জয়মতী চলচ্চিত্রে জ্যোতিপ্রসাদ তাকে রূপায়িত করেছেন এক নতুন আঙ্গিকে। রুনুক, ঝুনুক ও মনুক এই তিন নাগা কিশোরী ছিলেন জ্যোতিপ্রসাদের মানুষ কন্যা। এই নাগাভূমি এখন ভারতের এক অঙ্গরাজ্য। নাগা গীতিকার গিয়েছেন

এবার আমরা মেঘালয়ের কবিদের রচিত গান শুনব। আসামের সঙ্গে অন্যতম ভগ্নী রাজ্য মেঘালয়ের এক গভীর আবেগময় বন্ধন রয়েছে। শিলং যখন আসামের রাজধানী ছিল, আসামের জনগণ সেদিনের কথা আজও স্মরণ করেন। মানিক রাইতং উভয় রাজ্যেরই বীররূপে স্বীকৃত। ভারতের প্রতি মেঘালয়ের জনগণের আত্মার সম্পর্ক মুক্ত হয়ে উঠেছে।

মিজোরাম শিক্ষার ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে প্রথম ও সারা দেশে চতুর্থ স্থান অধিকার করে সঙ্গত কারণে গর্ব অনুভব করতে পারে। ঘন সবুজ বনানী নয়নাভিরাম পাহাড়ের দেশ এই মিজোরাম নৃত্যগীতেও সমৃদ্ধ। নানা গিয়েছেন

বাংলা ভাষা আমাদের দিয়েছে জনগণমন, তাই নত আমাদের জাতীয় সঙ্গীত। বাংলার নেতাজি সুভাষ আমাদের উজ্জীবিত করেছেন জয় হিন্দ মন্ত্রে। এবার আমরা দেশাত্মবোধক বাংলা গান শুনবো।

তাই সুমুখ পানে এগিয়ে যাবার লক্ষ্যে দৃষ্টি নিবদ্ধ করে পিছন পানে ফিরে যাই। আমরা অনেক ও বিভিন্ন, সন্দেহ নেই, কিন্তু সুদূর অতীত থেকে পুরুষানুক্রমে এক গভীর প্রত্যয়, এক সুতীব্র চেতনাবোধ আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে, বেঁধে রেখেছে ঐক্যের অচ্ছেদ্য বন্ধনে। আর এই একত্ব বোধেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের শৃঙ্খল মুক্ত হতে আমাদের শক্তি জুগিয়েছে। আমাদের যাত্রাপথ সুদূর প্রসারী, স্বাধীনতাকে সর্বতোভাবে সফল ও সার্থক করে তুলতে আমাদের যাত্রা অবিরাম চলতে থাকবে। বুভুক্ষা ও রোগমুক্ত বিশ্ব গড়ে তুলব আমরা, যুদ্ধ ও শোষণের বিরুদ্ধে চলবে আমাদের নিরবচ্ছিন্ন অভিযান। সবার প্রিয় আমাদের এই গ্রহে শান্তি রাজ্য প্রতিষ্ঠায় আমরা আশাবাদী। এ যাত্রা আমাদের জয় যাত্রা।

এখন শুনলেন আলেখ্য এই যাত্রা জয়যাত্রা অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল।

0: আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে সেতার বাদন শুনবেন নীলাদ্রি কুমারের পরিবেশনায়। রাগ বিলাস খানি তোড়ি।

0: এতক্ষণ বিলাসখানি তরীর আগে নীলাদ্রি কুমারের সেতার বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।

এখন বাংলা ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি হীরক রাজার দেশে ছবি থেকে, গেয়েছেন অনুপ ঘোষাল ও রবি ঘোষ।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে। পরের গানটি জুলফিকার ছবি থেকে, ছবিতে গিয়েছেন অনুপম রায়।

0: যখন বাংলা ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন 72 আওয়ার্স ছবি থেকে, মোহিত চৌহান ও প্রিয়াঙ্কা নেগির দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন ব্ল্যাকমেল ছবি থেকে অমিত ত্রিবেদীর কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন রমির কণ্ঠে ব্ল্যাক 2019 ছবি থেকে।

0: অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন আমাভাস ছবি থেকে আরমান মালিকের কণ্ঠে। এর সাথে শেষ হল আমাদের হিন্দি ছবির গানের অনুষ্ঠান।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, শাস্ত্রীয় বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান জগন্ময় মিত্র ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম শিল্পী জগন্ময় মিত্র।

আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জগন্ময় মিত্রের গান। এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী জগন্ময় মিত্র ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 7 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: আকাশবাণী শিলচর। এবারের অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন বেলা রানী দত্ত।
2: নমস্কার, আমার নাম বেলা রানী দত্ত, বর্তমানে লিঙ্করোড 1 নম্বর গলিতে থাকি, বয়স 93 বছর। আমার 2 মেয়ে 1 ছেলে, ছেলের বউ, 2 জন নাতি নিয়ে আমাদের সংসার ভালোই চলছে। বাংলাদেশের সিলেট জেলা আসলাম মজের এক প্রত্যন্ত গ্রামে আমার জন্ম। দাদু ঠাকুমা কাকু পিসিমা সবাইকে নিয়ে বেশ বড় পরিবার ছিল আমাদের। আমার বাবা একজন নায়ক ছিলেন, গ্রামে পাঠশালা, সেখানেই পড়াশোনা করি। তারপর হবিগঞ্জে আমার পিসিমার বাড়িতে গিয়া সেখানকার হাই স্কুলে ভর্তি হই, কিন্তু ষষ্ঠম শ্রেণীর পর পরিস্থিতির কারণে আর পড়াশোনা চালিয়ে যাইতে পারি নাই। শুরু হলো হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, চারিদিকে একটি থমথমে ভাব, মনে সবসময় আতঙ্ক। অবস্থা এমন হইয়া গেল যে আমাদের বাবা আমাকে আর আমার ছোট বোনকে করিমগঞ্জে নিয়ে আসিলেন। সেই দিনগুলি মনে হই পড়লে এখনো গা শিউরে ওঠে, কিন্তু প্রকৃতির খেলা, যেখানে প্রায় সকল মুসলমান আমাদের প্রাণের পিছনে পড়িয়াছিল। আমার এক মুসলমান বান্ধবী এবং তার পুরো পরিবার আমাদেরকে সুরক্ষিতভাবে গ্রাম থেকে বাহির হইতে সাহায্য করিয়াছিলেন। গ্রামে করিমগঞ্জে আসিয়া একটি ভাড়া বাড়িতে আমরা উঠি, বাবার ফিরিয়া যাইতে হইল, কারণ গ্রামে আমার বাকি ছোট ভাই বোনরা এবং মা একা ছিলেন। অভিভাবক হিসাবে মেজ কাকা রহিয়া গেলেন। পরবর্তীতে বাবা চাইছিলেন যে আমি যেন আবার স্কুলে ভর্তি হই, কিন্তু তখন পরিস্থিতি দেখিয়া নিজেই না করিলাম। এই ভাবিয়া যে আমাদের পড়াশোনা, ভাইয়েদের পড়াশোনাটাই তখন বেশি গুরুত্বপূর্ণ, আর্থিক সমর্থন করিবার একা বাবাই ছিলেন, তাই আমার শিক্ষার ভার আর বাবা ওনার উপরে দিতে চাইলাম না। করিমগঞ্জে আমাদের এক আত্মীয় রিলিফ অফিসে কর্মরত ছিলেন, ওনার সাহায্যে আমি তখন বাংলাদেশ থেকে আসা রিফিউজিদের নথিপত্র যাচাইকরণের চাকরি পাই। প্রায় 3 মাস এই চাকরি করি, এভাবেই দিন চলতে থাকে। আগামী দিনে আমার পুরো পরিবার করিমগঞ্জে স্থায়ী বাসিন্দা হইয়া উঠি। ভাগ্যক্রমে বাবা বাড়িও বানাতে পারিয়াছিলেন এবং সবাইকে নিয়ে আমরা বেশ সুখে শান্তিতে দিন কাটাই। দিন চলিয়া যায় কিন্তু স্মৃতি মুছিয়া যায় না। এখনো মাঝে মাঝে সেই সময়কার খারাপ স্বপ্নে রাত্রে ঘুম ভাঙিয়া যায়, মনে হয় অতীতের সেই দিনগুলি যেন আর ফিরিয়া না আসে।

0: আগামী প্রজন্মকে যেন কোনোদিন সেই বীভৎস দিন দেখিতে না হয়।
1: আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বললেন বেলারানী দত্ত। এবারই শুনবেন লোকগীতি সুস্মিতা হোম চৌধুরী ও উর্মিলা কুর্মীর পরিবেশনায়। প্রথম শিল্পী সুস্মিতা হোম চৌধুরী।

পরপর দুটি গান শুনলেন সুস্মিতা হোম চৌধুরীর পরিবেশনায়। এবারের গানটি শুনবেন উর্মিলা কুর্মির পরিবেশনায়।

0: সুস্মিতা হোম চৌধুরী, অপরে উর্মিলা কুর্মির পরিবেশনায়। শেষ গানটির সাথেই শেষ হলো আমাদের লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো।

এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন ব্যাটালিয়ন 609 ছবি থেকে জাভেদ আলীর কণ্ঠে।

গানটি শুনলেন বম্বাইরিয়া ছবি থেকে নবরাজ হংস এবং সহশিল্পীর কণ্ঠে। এবারের ছবি দাসদেব, শিল্পী আতিফ আসলাম।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর। এবারের অনুষ্ঠান সুরের ভেলায় কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। আজ এতে শুনবেন আপনাদের পছন্দের রবীন্দ্র

0: সঙ্গীত। গান শুনতে ফোন করুন 2627798 নম্বরে। ফোন নম্বরটি আবারও বলছি 2627798 নম্বরে। কথা বলতে বলতে ফোন এসে গেছে আমার বন্ধুর, দেখি কি রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: বলুন কি বলছেন।
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ ভট্টাচার্য।
0: নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
1: হ্যাঁ অবশ্যই, আপনাকেও স্বাগত জানাই।
0: আশা করি ভালো আছেন।
1: হ্যাঁ ভালো আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে,
0: আচ্ছা বলুন,
1: অত্যধিক গরম পড়েছে,
0: তাই না? একদমই তাই,
1: এই গরমে একেবারে নাজেয়াল হয়ে গেছিলাম।
0: সত্যি সত্যি,
1: আর নাজেয়াল হওয়ার একটা পর্যায়ে জ্বর সর্দি একেবারে, কি বলবো,
0: প্রকৃতির সাথেই তো আমাদের যুঝে চলতে হয়, সেটাই।
1: তবুও চেষ্টা করি যে ভালো থাকার, কারণ প্রতিটি সময় প্রতিটি ক্ষণ আমাদের ভালো থাকতেই হবে।
0: একদমই তাই, একদমই তাই।
1: জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে, এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে,
0: একদমই
1: তাই না?
0: একদমই।
1: তো আর ভালো লাগছে আজকে প্রথমেই আমাকে ধরে নিলেন, তো অবশ্যই আপনাকে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, তাই না?
0: আপনি ফোন করেছেন, হয়তো আরো কেউ মানে আসেনি ফোন, আপনার ভাগ্য ভালো বা আমাদেরও ভাগ্য ভালো, যাই হোক সেটা হয়ে গেল মিলেমিশে একাকার।
1: যাই হোক, আজকে এই সুরের ভেলা প্ল্যাটফর্মে একটা গান, রবীন্দ্রনাথের একটা গান শুনতে চাই। গানটা হলো এরকম, আয় তো বেসহচরি হাতে হাতে ধরি ধরি, নাচিবে গিরি গিরি গাহিবি গান, এরকম গানটা। আর এই গানটা যাদের নিয়ে আমি শুনতে চাইছি, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু, প্রেমজিৎ বাবু এত ভালো শ্রোতা, কি বলবো, তিনি পুজো পাঠের মানে ফাঁকেও একটা পর্যায়ে তিনি গান শুনতে লেগে যান, ফোন করতে লেগে যান, আর তিনি সফল হন প্রায় ক্ষেত্রেই। তো একটা অদ্ভুত টান তার মধ্যে, বিভিন্ন পরিস্থিতিতে থাকলেও তিনি রেডিও শুধু আকাশবাণী শিলচর নয়, তিনি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আকাশবাণী,
0: এভাবে অনেকে আছেন এরকম যারা রেডিও শুনতে ভালোবাসেন এবং প্রতিটি অনুষ্ঠান তারা শুনে থাকেন, সেটা খুবই ভালো।
1: আর আমাদের আরেক বন্ধু, মানে খুব পুরনো বন্ধু আমার, বাড়িতে তিনি এসেছিলেন, কমরুল ভাই। তো কমরুল ভাই শুনবেন, উনি খুব ভালো শ্রোতা, কথাও সুন্দর বলেন, এত সুন্দর কথাবার্তা বলেন কমরুল ভাইয়ের জন্য। তারপর আছেন আমাদের ওই বাপন আচার্য, তারপর টিঙ্কু দাস, তারপর অরুণ দাস, তারপর অবিনাশ দাস, আর আমার আর এক ছোট ভাই ওই ধর্মনগর থেকে শুনবে অবিনাশ তেলি, সেও ভালো শ্রোতা, মানে কি বলবো, অনেক জ্ঞানের ইয়ে আছে তার মধ্যে, তার নামটা বলে দিলাম। আর আরে বন্ধুর মধ্যে যারা, যাদের নাম আমি প্রত্যেক দিনই বলি আর বারবার বলছি না, তাদের আর বিশেষ করে আরেকজন আমার বোন কুমারঘাট থেকে শুনবে, অম্বালিকা ভট্টাচার্য। হ্যাঁ ও বাপনাচার্য বলেছি, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। আর এ মুহূর্তে ও হো একেবারে ভুলে গেছি, আমার আরেক ছোট ভাই মিঠুন চক্রবর্তী, আর আরেকটা ভাই ছোট ভাই দেবজিৎ দাস। যাই হোক দিদি ভাই, অনেক কথা বললাম,
0: আপনার পছন্দের গান, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: গানখিনি আমি শুনলাম চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের ডাক্তারের দরবারি অনুষ্ঠানে আগামী 19 জুলাই 2026 রবিবার আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট ত্বক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 0384226279 এই নম্বরে, যে নম্বরে আপনারা সুরের ভেলায় ফোন করেন। এবং এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 বুধবার রাত 9:30। চলে যাচ্ছি আবারও ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, বলুন কে বলছেন।
1: নমস্কার দিদি, আমি বাদ্রিপাড় থেকে বলছি, সঞ্জয় দত্ত।
0: অনেক অনেক ধন্যবাদ ভাই অনুষ্ঠানে ফোন করার জন্য, আশা করি ভালো আছেন।
1: ভালো আছি দিদি, আপনি?
0: আমিও ভালো আছি।
1: গান শুনবো?
0: হুম, বলুন কি গান
1: শুনবো। খুলে দিল দ্বার।
0: আচ্ছা আচ্ছা, আপনি কি শুনে ফেলায় নিয়মিত ফোন করে থাকেন? আমার তো, আমি তো, আমার তো মনে হয় আপনার সাথে আমার কথা আজই বোধ হয় প্রথম হলো, তাই না? কেমন লাগে আপনাদের এই অনুষ্ঠান?
1: ভালো লাগে দিদি, তাই জন্য তো কল করে।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো, আপনাদের বন্ধুদের উৎসাহিত করবেন অনুষ্ঠান শোনার জন্য, প্রত্যেকটি অনুষ্ঠান শোনার জন্য। তো আপনি যে গানটি শুনলেন, হ্যাঁ বলুন কি আছেন?
1: আমার সঙ্গে আমার দিদি মনিকা দত্ত ত্রিপুরা থেকে আছে, আমার বোন আছে প্রতিভা দত্ত।
0: আচ্ছা,
1: সবাই মিলে শুনবেন।
0: খুব ভালো, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

0: কিশোর কুমারের কণ্ঠে গানখানি আমরা শুনলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন আমাদের স্টুডিওতে 2627799 এই নম্বরে। আজকে আপনারা শুনছেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত, আগামীকাল আবার শুনবেন আপনাদেরই পছন্দের আধুনিক গান। তো চলে যাচ্ছি আবারও ফোনে, আমার বন্ধু আছেন। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি রামকৃষ্ণনগর থেকে বলছি, তো
0: হ্যাঁ বলুন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ভালো, আপনি নিশ্চয়ই ভালো আছেন।
1: হ্যাঁ ভালো আছি।
0: বলুন কি গান শুনবেন?
1: আজ গানটি শুনবো, ঘরে মোর ভেঙে যাবে নিয়ে যাবে কে আমার।
0: আচ্ছা, কাকে নিয়ে শুনতে চান গানটি?
1: যাদের নিয়ে শুনবো।
0: হুম হুম,
1: সবাইকে নিয়ে
0: খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনুন আপনার পছন্দের গান সবাইকে নিয়ে। ঠিক আছে, রাখছি।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের ডাক্তারের দরবারে অনুষ্ঠানে আগামী 19 জুলাই 2026 রবিবার আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 বুধবার রাত 9:30। চলে যাচ্ছি আবারও ফোনে, দেখি কি রয়েছেন। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কি বলছেন বলুন।
1: আমি কৈলাসহর থেকে আশুতোষ দেবনাথ বলছি।
0: ধন্যবাদ আশুতোষ বাবু অনুষ্ঠানে ফোন করার জন্য, সুরের ভেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি, বলুন।
1: ধন্যবাদ দিদি আপনি আমাকে সুরের ভেলাতে যুক্ত করার জন্য,
0: বলুন এবারে।
1: তো দিদি, রবির গান তো অনেক টাইপের হয়, তবে রবি ঠাকুরের গান একটু ভিন্ন হয়।
0: সত্যি, একদমই।
1: আর অ্যাকচুয়ালি রবি ঠাকুরের গান মানেই হারিয়ে যাওয়া, ক্লান্তিবোধ, ডিপ্রেশন, কিছু সময়ের জন্য কোথায় যেন হারিয়ে যায়।
0: যথার্থই বলেছেন, কারণ আমাদের সুখ দুঃখের সাথে সবকিছুরই সাথে আমাদের কবিগুরু, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর।
1: একদম দিদি। তো আজকে আমি রবি ঠাকুরের বিখ্যাত একখানা অ্যালবাম রয়েছে,
0: আচ্ছা,
1: পেয়েছি ছুটি,
0: আচ্ছা,
1: সেই অ্যালবাম থেকে সঙ্গীত সম্রাট মান্নাদের কণ্ঠে এই গানটি শুনিয়ে দিন, আজই ঝরো ঝরো মুখর। আর গানটির রূপ সুর রবি ঠাকুর দিয়েছেন।
0: অবশ্যই, আপনি কাকে নিয়ে শুনতে চান গানটি?
1: আর এই গানটি যদি আপনাকে নিয়ে শুনবো, ভীষণ

0: সঙ্গীত প্রিয় দাদা রয়েছেন জহরলাল বর্মন,
1: আচ্ছা আচ্ছা,
0: শ্যামজিৎ চক্রবর্তী, রামতপ ঝাই, রাজা মালাকার, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সবাইকে নিয়ে শুনুন আপনার পছন্দের গান। রাখছি, নমস্কার।
0: নমস্কার দিদি, ভালো থাকবেন।

0: গানখানি আমরা শুনলাম মান্নাদের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা শুনছেন আপনাদেরই পছন্দের রবীন্দ্রসঙ্গীত। তো ঝটপট আমি ফোনটা ধরে নিই, আমার আরেকজন বন্ধু আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদিভাই।
0: নমস্কার, কি বলছেন বলুন।
1: আমি আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য।
1: যদি তো ডাক না শুনে কেউ আসে।
0: আচ্ছা আচ্ছা, কাকে নিয়ে শুনবেন আপনার?
1: আমাদের জোহর দাদা ভাই, প্রেমজিৎ ভাই, আশুতোষ দাদা ভাই,

0: অবিনাশ ভাই, দিদি ভাই আপনিও রয়েছেন?
1: অবশ্যই শুনবো।
0: নমস্কার দিদি ভাই, ভালো থাকবেন?
1: খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই ফোন করবেন, রাখছি।
0: হ্যাঁ।

0: গানখানি আমরা শুনলাম সুচিত্রা মিত্রের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমরা আবার চলে যাই ফোনে, দেখে কি রয়েছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার, আমি কথা বলছি জাগরিতা গ্যালিয়ন থেকে, প্রতিভা দত্ত।
0: নমস্কার, আপনাকে সুরের ভেলায় স্বাগত জানাচ্ছি, আশা করি ভালো আছেন।
1: হ্যাঁ দিদি, ভালো আছি।
0: আচ্ছা আচ্ছা,
1: আপনি কেমন আছেন?
0: আমিও ভালো আছি। তো সুরের ভেলা তো শুনছেন নিয়মিত, ফোন না করলেও আপনারা শুনছেন আমরা জানি। তো আপনাদের বন্ধুদের উৎসাহিত করবেন, পরিবারের সবাইকে উৎসাহিত করবেন রেডিও শোনার জন্য, কারণ আমাদের অনেক নতুন নতুন অনুষ্ঠান এখন শুরু হয়েছে, যেমন ডাক্তার সম্ভবত লাইনটি কেটে গেছে। যাই হোক, একটি গান, যে গানখানি অনুরোধ করেছিলেন আমি।

0: সমবেত কণ্ঠে গানটি আমরা শুনলাম। আমাদের ফোনে কথা বলতে লাইনটি কেটে যাওয়ায় আমি দুঃখিত। এবারে চলে যাচ্ছি আরেকটি ফোনে, আমার আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো,
1: নমস্কার। নেবেন?
0: নমস্কার, কি বলছেন বলুন।
1: আমি কথা বলছি উজানগর থেকে, জওহরলাল বর্মন।
0: অনেক অনেক ধন্যবাদ জহর বাবু, আপনি অনুষ্ঠানে ফোন করেছেন।
1: বাদল দিনের প্রথম কদম ফুল, যে কোনো শিল্পীর কণ্ঠে শুনিয়ে দিন।
0: ঠিক আছে,
1: আর এই গানটি শুনবো, আমাদের বাড়ির সবাইকে নিয়ে শুনতে চাচ্ছি, আর কিছু কয়েকজন শ্রোতা বন্ধুরা রয়েছেন ত্রিপুরাতে। কি আশুতোষ বাবু রয়েছেন, সঙ্গীতা দেব নাথ রয়েছেন, বল্টি দাস রয়েছেন, তারপর হাইলাকান্দিতে কি শুনবেন কমরুল হোসেন মজুমদার, ভাই রাজা মালাকার, মূল প্রতিভা দত্ত রয়েছে, প্রেমজিৎ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। রাতাবাড়ি থেকে আমাদের অনেক পুরনো শ্রোতা বন্ধু রয়েছেন, নাসির ভাই, শঙ্কর রায় রয়েছেন, সবাইকে নিয়ে শুনবো সেই গানটি।
0: ঠিক আছে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: হ্যাঁ
0: ম্যাডাম, এভাবেই জুড়ে থাকবেন আমাদের অনুষ্ঠানের সাথে, কারণ আমাদের নতুন নতুন অনেক অনুষ্ঠান শুরু হয়েছে, যেমন ডাক্তারের দরবারে আপনারা অনেক কিছু জানতে পারবেন ওখানে ফোন করে, এই নাম্বারে ফোন করতে পারবেন।
1: অবশ্যই,
0: খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
1: ঠিক আছে, রাখছি, নমস্কার ম্যাডাম।

0: শ্রোতা বন্ধুরা, গানখানি আপনারা শুনলেন চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে। আবার চলে যাই ফোনে, কারণ আমাদের অনুষ্ঠানের সময় খুবই সীমিত, তো সময় নষ্ট না করে কথা বলে নিচ্ছি আমার বন্ধুর সাথে। হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার নমস্কার, ভালো আছেন? আপনি কেমন আছেন বলুন।
1: মোটামুটি ভালো আছি এই মুহূর্তে, আর কি বলবো, একবারে মোটামুটি ভালো হয়ে গেছি।
0: আচ্ছা, আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন?
1: আমি রাথাবাড়ি অঞ্চলের নাসির বলছি।
0: আচ্ছা আচ্ছা, আশা করি ভালো আছেন।
1: ভালো ভালো। আজকে রবীন্দ্রসঙ্গীত শুনে দিবেন একবার, যে কোনো গানটি হলে হবো আমার।
0: ঠিক আছে ঠিক আছে। তো আপনি নিয়মিত শুনে থাকেন সুরের ভেলা?
1: একবারে নিয়মিত, প্রায় আমি অনুষ্ঠানে একবারে নিয়মিত শুনতে থাকি।
0: খুব ভালো। আমাদের অন্যান্য অনুষ্ঠানের সঙ্গেও জুড়ে থাকবেন, আমাদের নতুন নতুন কিছু অনুষ্ঠান শুরু হয়েছে ডাক্তারের
1: দরবারে।
0: আচ্ছা আচ্ছা, না প্রত্যেকটা অনুষ্ঠান শুনলে আপনাদের, যেমন আপনাদের জন্যই শুরু হয়েছে আমাদের ডাক্তারের দরবারে অনুষ্ঠান, এখানে বিভিন্ন ডাক্তাররা আছেন, থাকবেন এবং আপনাদের নানান ধরনের প্রশ্নের উত্তর তারা দেবেন, তো সেই অনুযায়ী আপনারা ফোন করবেন। আজকে গান শুনবেন, আপনি কাকে নিয়ে শুনবেন বলুন, তাদের নাম?
1: আমার বড় ভাই আছে অনুপ কুমার ভট্টাচার্য, প্রমোদজিৎ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, উজ্জ্বলনগর।
0: হ্যালো, আপনার কথাটা স্পষ্ট হচ্ছে না, যাই হোক আমি বুঝতে পারছি আপনি সবাইকে নিয়ে গানটি শুনতে চাইছেন, তাহলে আচ্ছা আচ্ছা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই ফোন করবেন। নমস্কার।

গানখানি আমরা শুনলাম জয়তী চক্রবর্তীর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় ফুরিয়ে এসেছে, এবার বিদায় নিতে হবে। যাবার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি, আগামী 19 জুলাই 2026 রবিবার আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-262-779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 বুধবার রাত 9:30। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে আগামীতে। এবারের মতো নমস্কার।

ফোনের অনুষ্ঠান সুরের ভেলা এখানেই শেষ হলো। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন আধুনিক গান গীতা দত্তের পরিবেশনায়।

0: তখন শুনলেন?
1: পরপর চারটি গান শুনলেন গীতা দত্তের কণ্ঠে, আকাশবাণী শিলচর।

স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29:40। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

0: আজ নতুন দিল্লিতে 2026 ডুরান্ড কাপ ট্রফির আবরণ উন্মোচন করেছেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর শেষ পর্বে আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।
1: আজ হমনে ডিফেন্স এক্সচেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট और इंडस्ट्रियल सहयोग बढ़ाने पर सहमति बनाई। अब हम दोनों देशों के कोस्ट गार्ड हिंद महासागर में मैरिटाइम सेफ्टी और सिक्योरिटी के लिए मिलकर काम करेंगे। दो करीबी मैरिटाइम देश होने के नाते हमने ब्लू इकोनॉमी, पोर्ट डेवलपमेंट और मैरिटाइम ट्रेड में आपसी सहयोग बढ़ाने का भी निर्णय लिया है।
0: ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ নতুন স্বর্ণিল অধ্যায়ের সূচনা হবে বলে শ্রীমোদী জানান। প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্র সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।
1: ভারত আর ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবী কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হয়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ আপনি মিড ডে মিল স্কিম और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं।
0: শ্রীমোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এর ফলে ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্তো আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রীমোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছেন বলে শ্রীমোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া তাঁকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রীমোদী। ভারতের জনগণকে এই সম্মান উৎসর্গ করেছেন তিনি।
1: সবসে পহলে মাই গর্মজোশী ভরে স্বাগত কে লিয়ে আপনে মিত্র প্রেসিডেন্ট প্রবো কো उनका हृदय से आभार व्यक्त करता हूं और आज उनके आत्मीयता भरे निमंत्रण पर इंडोनेशिया की यात्रा करते हुए मुझे बहुत खुशी हो रही है। आज सुबह मुझे आदर के साथ इंडोनेशिया का सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है।
0: প্রধানমন্ত্রী মোদীকে আজ ইন্দোনেশিয়া সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করেছেন সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রীমোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিন্তাং আদিপূর্ণা অফ দি রিপাবলিক অফ ইন্দোনেশিয়া সম্মান প্রদান সমস্ত ভারতবাসীর কাছে গর্বের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর

0: করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সম্মান তারই স্বীকৃতি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং এই সম্মানকে প্রধানমন্ত্রীর দূরদর্শী এবং রূপান্তরমূলক নেতৃত্ব এবং ভারতের জাতীয় স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অটল প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতা করবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু।
1: हम वर्ष 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने के लक्ष्यों के साथ आगे बढ़ रहे हैं। मुझे विश्वास है कि जिस प्रकार फुटबॉल में खिलाड़ी एक दूसरे का सहयोग करते हुए टीम को विजेता बनाते हैं, उसी प्रकार हम सभी देशवासी एक दूसरे के साथ देते हुए विकसित भारत के लक्ष्यों को प्राप्त करने में सफल होंगे।
0: পশ্চিমবঙ্গে রাজ্যসভা তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বৌবাজার ও লালবাজার সংলগ্ন এলাকায় দুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থাতে ইডি তল্লাশি চালিয়েছে। দুটি সংস্থাই অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরসের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সফরের আগে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে আজ বৈঠক করেন। বারুইপুর কাণ্ডের তদন্তে গঠিত সিটের সব আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। তদন্তের বর্তমান অগ্রগতি, ফরেন্সিক রিপোর্ট, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, পলাতকদের খোঁজ এবং পরবর্তী তদন্তের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমৃদ্ধির প্রকৃত সৌন্দর্য মানবতা ও নিঃস্বার্থ সেবার মধ্যেই নিহিত রয়েছে। সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা জনগণের কল্যাণ এবং সমাজের মঙ্গলে কাজে লাগে। কেরালার কোচিতে আগামীকাল দুদিনের ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারী নেতৃত্বে উন্নয়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নির্ধারণ নিয়ে মত বিনিময় করবেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর খেলা আজ শেষ হবে। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিতে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। খবর শেষ হল, এরপরই স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী শিলচর।
3: কম সময় বেশি না, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
4: অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: এতক্ষণ শুনলেন পরশমণি লোকসংস্থার পরিবেশনায় লোকগীতি। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: এবারে শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী টুলটুল পালের গিটার বাদন।

এতক্ষণ শুনলেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে টুলটুল পালের গিটার বাদন, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ ভজন শুনলেন সন্ধ্যা দাসের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এবারের অনুষ্ঠানে গীত শুনবেন অলোক গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ গীত শুনলেন অলোক গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন দুপুর 3টে।

আকাশবাণী শিলচর, শুরু হল আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। অধিবেশনের শুরুতেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

পোটসংবম রামেশ্বরী দেবী কী খন্তকতা ইসাইনিখক মতং মতং তাবিখ্রে আকাশ বাণী শিলচর হজিক মিকুব খরগি মানপুরীতা সন্দোচব পও ফবিরগনি।

আকাশবাণী শিলচর ওয়ংবং বিশান্তনা পও পাজরে রাজ্য চা বগান চনি তরুকতা লেন রাইট আইন ইন আহানব তাঙ্ক লমি পাতা লিপানপানথ্রাথোখ্রে আনিসব তাঙ্ক ইমুং লাখ পাতা পিনবাক তৌরে আসাম বিধানসভা বাজেট নিফম কংগ্রেস এম এল এ ডাক্তার আসিদ মহম্মদ নাজা হংব পাখুম বিন্ত্রী রামেশ্বর তেলিন ওফম ফি বিজেপি এম এল এ সঞ্জয় কিষান পুখলকি পাখুম রাজ্য চা বগান আনি থিজিনী হাইসু মন্ত্রী রামেশ্বর তেলিন ফি আসাম বিধানসভা বাজেট নিফম কুমাথোয় চুপন চাথগদ আখনব তরাতুক পাঠোকি আহানব আমি বিধানসভা কেন্দ্র এম এল এ ডাক্তার হাবে তেরনবু ডেপুটি স্পিকার খনখ্রে বিজেপি আসাম গণ পরিষদ ডাক্তার তেরেন মিংবু ডেপুটি স্পিকার পুখিবেন অপোজিশন মাইকাই ফম কানাং ডাক্তার তেরেনবু লম্বাইন ডেপুটি স্পিকার খনখিবেন জুলাই তারিখ তরা সেল থুম মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বিধানসভা মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা লুচিব আনিরক সুবাকুফা বাজেট পুথোলগনি জুলাই তারিখ কুন্থ্রামাথোয় বাজেট মিফম লোসিনগনি রাজ্য আইন কায় ইলেকট্রিক মই হুরানুনা থানাক মহিষং মহৈরোগ হন্থরপাক মচা খান্দ চৈথে পিব আতে হিরম খাবম বাজেট মিফম আহানব অপোজিশন মাইকাই পুকলি স্পিকার ওয়াফম খনব পেন্দ্র অপোজিশন এম এল এ মিফম থাদু মপান চরাংব ফিবম ওখ্রে হাইরে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা স্পিকার ওম বির

এব আকাশবাণী শিলচর প্রোগ্রামখানায় সিনে সাইন্সি নিজেনে ডিমাসা প্রোগ্রাম জেনবা লোক লোক হামচৌমা কাসৌমা খনারি হাদু প্রোগ্রাম জেনদু মিডিয়াম ওয়েবনি মিটার রজাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকতাম মাগনি গড়াউতে অর্জাতয় মাখনজে কিলো হারসা অদেহে এফএমনি রজাসি মাগনি পয়েন্ট মাকতাম মেগা হারসা দিনে মারবারি বসাই জুলাই বডাইনে সাইন্সনি ইংরেজি মাইটাইনি রজিংনি মাইটাই কন্দ যিনি ডিমাসা ব্রহ্মটিনি খনারান গিবিন গিবিন রজাবারিন কুরংহা রজাবটাইনি প্রোগ্রাম টাইরিনি বেরিলি ওটেহে নালাইলাইনি সাইন্সনি গ্রাউ জমা দুহা রজাবটাইনি প্রোগ্রাম টাইরিলিনি বেরিলি এ বহাদিনি দুষ্কন্তহা আরজাইয়া বুলবোদ ওটেহে সঞ্জিতা বাটারিনি খুরং টাইকনিহা রজাবটাই খনারাইনাং

আকাশবাণী শিলচর ক্রাউজামা ফরিডু অনিমেষ বর্মন দেশনি ভাইস প্রেসিডেন্ট গিদেমা মন্ত্রিস্ক গিদেমা কেন্দ্রনি নকনাইস মন্ত্রী অদেহে লোকসভা নিয়ে খুনাঙ্গা কেলাপাহি কিবিন কিবিন হসম বজম নিয়ে নাংজমজং ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নিয়ে আর্জাসী কনমা বা হাজাইবা বসাইনকালি গিদে হাংকে আর মাওলেখা ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণন মেহা ভাইস প্রেসিডেন্ট নিয়ে ডং নক ভুবন হা ডাং গজাম কেন্দ্রনি মন্ত্রী ডক্টর মুখার্জি নিয়ে ক্লিম্পাইন মাওখা ভাইস প্রেসিডেন্ট মুংশ্রী রাধাকৃষ্ণন সোশ্যাল মিডিয়া নিকরাও জমা থাইসি হা বুমুকনাং রিংক্রিং রাষ্ট্রকে বলমাকনাং স্টামকু ভাগ গেদে ইয়াবলাই কালাংয়াবা ডক্টর মুখার্জি ভারতনি সিলিংহাবা পলিসি রাজকান্তিও তেতে গণতন্ত্র ধারাকে গেজেবকে ভাগ গেদে ইয়াবলাই কালাংখা মন্ত্রিস্ক নরেন্দ্র মোদী বমিয়াহা ডক্টর শ্যামা প্রকাশ মুখার্জি নিয়ে কনবা বা হাজাই বাবুসেন হা গেদে হাংকে আর মৌহি হামসি কিতা রাউডা রাষ্ট্র নিকলহি হামসি খা মোর দাদা ইয়াবলাই কালাইয়া বাসেটেহি জার্নি বাউটাই শান্তিবা কেন্দ্রের নক নাইসমন্ত্রী অমিত শাহ ডক্টর শ্যামা প্রকাশ মুখার্জি নিয়ে আরজাসী কনমা বা হাজাই বাবুসেন হা সোশ্যাল মিডিয়া নিকরাও জমা থাইসিহা ক্লিম্পাইন বহিয়ে ডক্টর শ্যামা প্রকাশ মুখার্জি নি রাষ্ট্রপ্রধান বৌমাকে জার্নি হাজাই কুংচিনি লামা ফুমুরগিনিয়া বাসে টিহি লামজা এজাঙ্গেটে লোকসভা নিয়ে খুনাঙ্গা অম্বির লব ডক্টর শ্যামা প্রকাশ মুখার্জি নিয়ে হাজিবা বসাইন হা ক্লিম্পাইন বহি বনি হাজাই কংসি নিং রাষ্ট্রকে নাইসহি গ্রাউসি জাহি চলিলে বানি বাউটাই গেজেদর দাদা গেদে ইয়াবলাই কালাঙিয়া বাসে টিটিহি সাইন্তিবা খুনাঙ্গা মুংশ্রী বিরলা সাইন্তিবাক ডক্টর মুখার্জি জুদৌ বা সিলিংহা বাহা সিংদা গেজেদরি বাহা ইয়াবলাই কালাঙিয়া বাসিনী বিসিংহা সৌসি রেটে বনি গণতন্ত্র দারাকে হামসি ল নিহে এ বনি নাংজমা মাফে খুশি হাবা সংলাইয়া বাতিহি বাউটাই সেন্টি পাবা রাজ্যনি আর্জাগ্নি গাটাই দটা চা বাগান হা হাদাম মাইমানি অধিকার আইনি দারাজং চা বাগান হা টাংমানা জিরনে পুইলা থাকা অর্জিন খনজাই আর্জা যাই মাতিম জিজাম সেটা হানি পাট্টা রনখা অটেট হে থাকনি বাহা লাক্সি অর্জিং জিবরে নকরনে হানি পাট্টা রনমানে হাইয়াম সিকরিব নিকুশি সলিশাই দুটিহি আসাম বিধানসভানি মেল সেশনা কংগ্রেসনি এমএলএ ডক্টর আসিফ মোহাম্মদ নাজাজং থাইসি সিংরিকে জবনে থাইপিন বাহা মন্ত্রী রামেশ্বর তেলি ইলেগ্রাও শান্তিবা বিজেপিনি এমএলএ সঞ্জয় কিষাণ জং গিবিন থাইসি কমপ্লিমেন্টারি সিংরি কি জবনে থাইপিন বাহা রাজিহা কাটাইগিনি সাহা বাগান বন্ধ জাকাটেটিহে মন্ত্রী মৌসী তেলি বিধানসভানি মেল সেশনহা সাইন্তি পাবা জিডবা আসাম বিধানসভানি বাসে সেশন মিয়ানি প্রংচেনখা মিয়াহা প্রংঘন্টাসকু গেজার বুবলিহা সিংরিকি পর্বনি দারাজং মেল সেশননি খুশি হাবা জেনখা মিয়ানি প্রংচেন এবা এবার বাজেট সেশন সাইকনসে সুশি চলিনে ক্রিপজং পিঞ্জি ডো জামসি মেল খামনাং মিহা এবার বাজেট সেশন জেনকালি কদাইন কালহিয়ে সংযোগ এবার অমরি বিধানসভা কেন্দ্রনি এমএলএ ডক্টর হাবেথেরনকে জুড়িয়া কোনাঙ্গা হিসাব জাং সাইকুকা বিজেপি অসম গণ পরিষদ অডেহে বিপিএফ বজমনি কেডেনিপ্র ডক্টর থেরনকে জুড়িয়া কোনাঙ্গা সংমানে গ্রাংটাম নমিনেশন লাই বজমরিবা বিধানসভানি অপজিশন মেসার বজমনিপ্রং নমিনেশন লাই বজম রিয়াবানি ইলেকশন মলবা নাইয়াহিনং ডক্টর থেরনকে বিধানসভানি জুড়িয়া কোনাঙ্গা সাইকুকা রাজ্যের রং নাইসমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া এবটানি সাইজিকালি মন্ত্রী রাজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মানি খামগাগনি বা রাজ্য সরকারনি ফুইলা ফুল বাজেট বিধানসভানি মেল সেশন হা দিকন্নাং মেয়ানি ফ্রংচেন এবার বাজেট অধিবেশন এবটানি সাইন্তিম জিসেকালি সসি চলিনাং মেহা মন্ত্রী রাজা ডক্টর শর্মা বসংজাহিয়ে কাম্পিনি বা খামগাগনি বা রাজ্য সরকারনি বাজেট সেশন জেনকালিনিং বিজলি সাপ্লাই হাইসংয়াবা সরকারি পরিকহা পরিয়ঞ্চর গবাবনি ফান্তা নাকাইডবনি গিবিন দেশনি সেটিটিহে সাইকবহা খাজিংটাই গপাইন্দ্রিবনি কারাউকে লাফৈ গিবিন গিবিন হাবা মাইফি সাইনলিমানি নাংজমা খনারিবানি এখন হা সাইনদিবা মাইয়াবানি অপজিশন বজমনি কেটেনিপ্রং মেল সেশন হা জিউ চালাইবা অপজিশন বজমনি কেটেনিপ্রং জিউ চালাইবাহা রাজ্য বিধানসভানি কোনাংগ্রা এদিবাসী হাবা মাইপাহি এখন হা সাইন্দি নংটিহে সাইন্তি দাদা মেল সেশন মতাউদামানি দাবি খনারি এপাকে আজৌয়ে বানি মেসার বজমনি মেম্বার টু মেল সেশন কারহে বাইগতারবা রাজ্যনি হাগ্রা নাইস বিদেবনি

নাংচমজং দিনে হাগ্রা হাপ্তা কুশি বরণ মানিবানী বসায়ন জামকালি আসামনি নিক্রি বিধানসভা কেন্দ্র হা হাচাইবা বসায়ন সপট গুদ্দন বুমুজাং কাটাই শিকলহি পার্ক কামরি কিনেবা কে দারামা পিজেন্দ্রিকা ডিমরিয়া বিধানসভা কেন্দ্র হা দিনে এব হাচাইবা বসায়ন সপট উদ্দন কামরিবানী কুশিকা দারামা পিজেন্দ্রিকা কারাউডি মাজাং কারাউজমা ফরিবা দিন্ডে রানিং জামকা আকাশবাণী শিলচর ডাকনা বুবরি বসাইনি চিনি ডিমাসা ব্রহ্মা দৌনাং জাফনু দায় অর্ডার সানচিনি কারাউজমা প্রোগ্রাম খানায় রৌসিনে হামজমা কাসমা খানার বিলাই দিনী জিনি ডিমাসা প্রোগ্রাম এরানিং সুজামকার দু জুটাই

এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

0: College Hospital, Mepere. Six others remain missing and are feared trapped beneath the debris. Rescue operations are continuing with teams from the fire and rescue services and disaster response agencies. A sub-inspector of police from Mepere also sustained injuries during the rescue operation and has been admitted to hospital. The Keralam State Disaster Management Authority said the collapse occurred when debris accumulated during the excavation for the tunnel construction site slid down. Work at the site had been suspended on Monday due to incessant rain. Vehicles at the site were also buried in the landslide. Wayanad has been experiencing heavy rainfall since yesterday. A red alert has been issued for Wayanad and Kozhikode districts. In FIFA World Cup, defending champions Argentina will take on Egypt in round of 16 match in Atlanta tonight. Later in another round of 16 clash, Switzerland will face Colombia in Vancouver. Belgium defeated United States 4-1 in the round of 16 clash in Seattle to secure their place in the quarterfinals of the tournament. Belgium will now face Spain in the quarterfinals at the Los Angeles Stadium on Friday. And that is the end of this news bulletin.
1: आकाशवाणी शिलचर
2: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन जब कोने कोने पहुंचा दूरदर्शन कहानी नहीं बदली स्टाइल गया है बदल जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री
1: এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি বাংলা ছবির গান শোনা যাবে সন্ধে 6:15 চাষাবাদের কথা সন্ধে 6:45 এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য শুনবেন এর দ্বিতীয় পর্ব হিন্দি ছবির গান শোনা যাবে রাত 7:15 রাত 8:00 হিন্দি অনুষ্ঠানে শুনবেন ডক্টর পি এন মিশ্রের কথিকা রাজভাষা হিন্দি কি স্থিতি লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:15 শুনবেন অনিমা সিনহার গিটার বাদন রাত 8:30 লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুঙ্গি শুনবেন শ্রীকান্ত বাখরের কণ্ঠে দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15 রাত 9:30 কীর্তন শোনা যাবে রামেশ্বর গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে রাত 10:00 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী জিতেন্দ্র অভিষেকী এবারে আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি অমৃতবাণী সকাল 6:05 সকাল 6:10 বন্দনা খেতে খামারে সকাল 6:30 লোকগীতি শুনবেন পরেশচন্দ্র দাসের পরিবেশনায় সকাল 6:35 ও দুপুর 1:40 সুপ্রভাত সকাল 7:05 সকাল 7:20 দেশবন্দনা রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1:15 সকাল 8:40 আধুনিক গান শুনবেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে এছাড়াও বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শোনা যাবে বেলা 12:30 সুরের ভেলা অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50 বেলা 10:30 বেলা 12:00 ও সন্ধে 7:15 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন সাবরি খানের সারেঙ্গি বাদন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন পণ্ডিত জগদীশ প্রসাদের কণ্ঠে এছাড়াও লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:15 ঠুমরি শুনবেন পূর্ণব্রত দাশগুপ্তের কণ্ঠে বাংলা ছবির গান বেলা 10:00 বেলা 11:00 গজল শোনা যাবে পামেলা সিং এর কণ্ঠে বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে শুনবেন শ্যামলী ভট্টাচার্যের নিজের কথা ঠিক তার অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন সর্বাণী ভট্টাচার্য ও দেবদত্তা ভট্টাচার্যের পরিবেশনায় দুপুর 2:00 ভজনের শিল্পী মৌসুমী পাল

0: রেবা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শুনবেন দুপুর 2:30। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন দিলীপ কুমার সিনহার ম্যান্ডোলিন বাদন। এছাড়াও রাত 8:30 শুনবেন তরুণ দেবের সেতার বাদন। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:15 দুটি পাতা 1:20। চাষাবাদের কথা সন্ধে 6:45। এতে প্রথমে আধুনিক চাষবাস নিয়ে বলবেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার এবং পরে ধানের অধিক ফলনের জন্য কৃষি পরামর্শ দেবেন নবজ্যোতি ভূঁইয়া। রাত 8:00 কথিকার অনুষ্ঠান, এতে মুদ্রাস্ফীতি নিয়ে বলবেন জয়দীপ বিশ্বাস। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে নাক কান গলা সম্বন্ধীয় শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ডাক্তার কৃপাময় নাথ। এতক্ষণ শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সূচি এবং আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: এবারে শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি সপ্তপদী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: ইন্দ্রাণী ছবি থেকে এবারের গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্তের কণ্ঠে।
1: ছোট।

0: শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি সন্ন্যাসী রাজা ছবি থেকে মান্নাদের কণ্ঠে।
1: শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও দাদরা।
2: কাহারবা নয় দাদরা বাজাও, কাহারবা নয় দাদরা বাজাও।

গানটি শুনলেন শঙ্খবেলা ছবি থেকে মান্না দে ও লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি বিলম্বিত লয় ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: की जाने की हो।
1: হ্যামলক সোসাইটি ছবি থেকে এবারের গানটি অনুপম রায়ের কণ্ঠে।

0: শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি আলোচনা, এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি। আর এ নিয়ে আলোচনা করছেন কৃষি বিশেষজ্ঞ শেখর ভট্টাচার্য। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: আমরা শুরু করব নিয়মিত আউশ ধানের চাষ দিয়ে। তো এ সময় যেটা রয়েছে চারা তৈরিতে শস্য রক্ষা প্রধান কৃষি পদক্ষেপ, তো প্রতিষেধক ব্যবস্থা হিসেবে এ সময় চারা তুলতে বীজ বপনের 7 দিন পর অথবা হাড়ি তোলা থেকে চারা তোলার 7 দিন আগে ফুরাডন 3 গ্রাম হারে প্রতি বর্গমিটার চারা তুলতে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এটা প্রতিষেধক ব্যবস্থা হিসেবে প্রয়োগ করতে হবে। আর 3 গ্রাম করে
2: 3 গ্রাম হারে,
1: হ্যাঁ 3 গ্রাম হারে প্রতি বর্গমিটার এলাকাতে। তো এছাড়া আমাদের এটা অঞ্চলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ধসা রোগ, ধসা রোগ বা ব্লাস্ট কাজী। এই জন্য প্রতি বর্গমিটার খেতে 1 থেকে 2টি পাতায় ব্যাঙের চোখাকৃতি কালচে বাদামি দাগ দেখতে পেলে বুঝতে হবে যে এটা ধসা রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা বলবো যে কার্বেন্ডাইজিম বা ভেভিস্টিন 1 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে আক্রান্ত খেতে।
2: কার্বেন্ডাইজিম অথবা
1: ভেভিস্টিন যেটাই বাজারে পাওয়া যাক সেটা কিনে 1 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটাকে

0: প্রয়োগ করতে হবে। অথবা অনেক সময় কি হয়, বেবিস্টিন যদি বেবিস্টিন বা কার্বেন্ডাইজিম বাজারে পাওয়া না গেলে সেক্ষেত্রে ইডিফেনফস রয়েছে, যেটা নাকি জলীয়, সেটা প্রতি লিটার জলে এক মিলিটার হিসেবে গুলে
1: সেটাকে
0: প্রয়োগ করতে হবে আক্রান্ত ক্ষেত্রে। তারপর রয়েছে মূল জমিতে রাসায়নিক সারের মাত্রা, যেটা সেটা এই সময় প্রয়োগ করতে হবে নিয়মিত আবহাওয়ান, যেগুলো রয়েছে ক্ষেত্রে এখন।
1: আচ্ছা,
0: তো নিয়মিত আবহাওয়ানে বিঘা প্রতি প্রয়োগ করতে হবে পচন সার 1.3 টন, আর ইউরিয়া 12 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 17 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ 4 কিলোগ্রাম, এইভাবেই বিঘা প্রতি প্রয়োগ করতে হবে মূল জমিতে।
1: আচ্ছা,
0: তো প্রয়োগ পদ্ধতিটা বলছি, সেটা হচ্ছে শেষ চাষের সাথে 4 কিলোগ্রাম ইউরিয়া সম্পূর্ণ মাত্রা অর্থাৎ 17 কিলোগ্রাম একক সুপার ফসফেট এবং সম্পূর্ণ মাত্রা 4 কিলোগ্রাম মিউরেট পটাশ প্রয়োগ করতে হবে। মানে 4 কিলোগ্রাম ইউরিয়া, 17 কিলোগ্রাম একক সুপার ফসফেট এবং 4 কিলোগ্রাম মিউরেট পটাশ প্রয়োগ করতে হবে। বাকি থাকলো আমাদের 4 কিলোগ্রাম বাকি যেটা রয়েছে ইউরিয়া সার, সেটা এবং যেটা 4 কিলোগ্রাম থাকবে বাকি,
1: সেটা হ্যাঁ
0: আমাদের মোট থাকছে আরো 8 কিলোগ্রাম। 4 কিলোগ্রাম ব্যবহার করার পরে যেটা চাপান সার হিসেবে মূল জমিতে শেষ চাষের সাথে দিয়েছি আমরা 4 কিলোগ্রাম, তারপর রয়ে গেল আরো 8 কিলোগ্রাম
1: 12 কিলোগ্রাম।
0: সেটা প্রথম 4 কিলোগ্রাম প্রয়োগ করতে হবে ধানে যখন ইয়ে আসবে, ডেমি আসবে, এবং তার বাকি যে 4 কিলোগ্রাম থাকবে সেটা ধানে থোড়া শেষ সময় প্রয়োগ করতে হবে তার কিছুদিন আগে। অর্থাৎ যেটা কৃষি চক্র যেটা রয়েছে, কৃষিকাজ যেটা হয়েছে, তার থেকে যদি আমরা 65 দিন বিয়োগ করে দিই সেক্ষেত্রে যে সময়টা আসবে সে সময় থোড়া শেষ সময় কাজে সে সময়টা প্রয়োগ করতে হবে। আর এছাড়া যেটা কম দিনের জাত যেটা রয়েছে সেটাতে কিন্তু ইউরিয়া সেটাকে দুভাগে ভাগ করে, অর্থাৎ 12 কিলোগ্রামটাকে দুভাগে ভাগ করে প্রয়োগ করতে হবে। এক ভাগ শেষ চাষের সাথে প্রথমটা দেবো 6 কিলোগ্রাম, বাকি যেটা থেকে যাবে বাকি যেটা সেটা কিন্তু জাস্ট ডেমি যখন আসবে তাহলে সে সময় দুভাগে ভাগ করে, তখন আর 3 ভাগে নয়, যেটা কম কৃষিকাজ ইউরিয়াটা বড়
1: যেটা বেশি কৃষিকাজ
0: ইউরিয়া, হ্যাঁ সেটাকে 3 ভাগ
1: করতে হবে।
0: আর যে ক্ষেত্রে কম কৃষিকাজ যুক্ত যেটা যেটা ধরুন 90 দিন সেক্ষেত্রে কিন্তু ইউরিয়াটাকে 3 ভাগ না করে 2 ভাগ করে, 1 ভাগ শেষ চাষের সাথে প্রথমে, বাকি যে 6 কিলোগ্রাম থাকবে সেটাকে যখন ডেমি আসবে
1: ডেমি আসার সময়।
0: তো মূল জমিতে শস্য রক্ষা এটা একটা এই সময়কার কাজ, কাজে নতুন করে যেটা রোপণ করা যেগুলো থাকবে চানা গাছ যেগুলো রয়েছে এই সময় সেটাতে মাইজরা, চুঙ্গি, চুষি, বাদামি শোষক পোকা অথবা সাদাপিত বাদামি শোষক পোকা বা পাতা মোড়ানো, হ্যাঁ হোল মেগট ইত্যাদি পোকার দ্বারা ক্ষেত্রে আক্রান্ত হয়ে থাকে, এই সেক্ষেত্রে প্রতিকার ব্যবস্থা অবশ্যই নিতে হবে। তো প্রতিকার ব্যবস্থা হতে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সুসংহত পদ্ধতি, আর দ্বিতীয় হচ্ছে রাসায়নিক সারের প্রয়োগ। তো সুসংহত পদ্ধতির ভেতর রয়েছে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, এটা প্রধান কাজ। তারপর যেগুলো আমরা বলে থাকি সাধারণত যে উপকারী পোকা কিছু রয়েছে আমাদের, সেটা ছোট বড় ফড়িং, মাকড়সা, তারপর পরবাসী বা প্যারাসাইট যেগুলো রয়েছে, টাইকোগ্রামা বা প্যাংটালিস, এগুলো যেগুলো বাজারে আমাদের অঞ্চলে পাওয়া যায় সেগুলোকে সংরক্ষণ করতে হবে। যদি না থেকে থাকে ক্ষেত্রে সেক্ষেত্রে অন্য জায়গা থেকে এনে সেটাকে সেই
1: জমিতে
0: ছেড়ে দিতে হবে, সেটাকে অগমেন্টেশন বলা হয়, সেটা করতে হবে। আর এইভাবেই সংরক্ষণ করতে হবে, এবং যেখানে সম্ভব নয় সেখানে তো রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তো তার আগে দেখে নিতে হবে যে আমাদের যেটা যদি আর্থিক দিক থেকে সেটা ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রয়োগের কথা বলছি থায়োডন প্রতি লিটার জলে 2 মিলিটার হিসেবে গুলে, অথবা ডিমাক্রন, ক্যানাডন, ফসফামিডন এগুলো 1 মিলিটার হিসেবে গুলে, অথবা রগরও কোনো কোনো সময় প্রয়োগ করা যেতে পারে, যেটা রগর প্রয়োগ করলে সেক্ষেত্রে 2 মিলিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো সেটাকে প্রয়োগ করা যাবে। কারণ রগরও ধরুন ইয়ে কি বলে ওটা সিস্টেমিক ইনসেক্টসাইড, সেটাও প্রয়োগ করা যাবে। এছাড়া যেমন আমরা দেখেছি যে আমাদের এই বরাক উপত্যকাতে অনেক জায়গাতে বন্যা তো হয়েছে বিষয়, কাজে এখন তো যেখানে নষ্ট হয়ে গেছে পুরোপুরি সেখানে তো আর এখন যেটা করতে হয় বন্যা পরবর্তী যেটা পদক্ষেপ সেটা নিচু জায়গাতে, কাজে অনেক ফসল নষ্ট হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে এখনো সেটা কতটুকু, এখন এক যেটা পরবর্তী পদক্ষেপ এখন যেটা করতে হবে সেটা এক ফসলা জমি যেটা রয়েছে, যেটা একটা জমি রয়েছে যেমন 3টা ফসল হয় না, 1টা ফসল হয় সেখানে অন্য জায়গা থেকে চারা যেগুলো হালি চারা সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে সেটাতে রোপণ করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। তারপর হচ্ছে আংশিক ক্ষতিগ্রস্ত কিছু রয়েছে ক্ষেত, সেখানে কিন্তু 2 কিলোগ্রাম ইউরিয়া সার এবং

0: দুগুলো ব্যবহারে মিউটো পটাশের প্রয়োগ করলে
1: আচ্ছা
0: সুফল পাওয়া যাবে, অর্থাৎ যেগুলো গাছগুলো আবার চাঙ্গা হয়ে উঠবে সেটা ফসল আবার ধরবে। তারপর বন্যার পরবর্তী সময় যেটা হয় যে সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে যেখানে বন্যা হয়েছে তার আশেপাশে যেগুলো ক্ষেত থাকে সেখানে কিন্তু এই সোয়ার্মিং ক্যাটারপিলার দেখা দেয়। কাজে সেক্ষেত্রে আগে থেকে সেটা ব্যবস্থা নিতে হবে যে সমস্ত ক্ষেত্রে সোয়ার্মিং ক্যাটারপিলার দ্বারা আক্রান্ত হবে সেখানে কিন্তু দু ধরনের ব্যবস্থা নিতে হবে। প্রথমে করণীয় করতে হবে ক্ষেত্রে চারিদিকে মালাথিওন 5% শতকরা 5 শক্তিযুক্ত মালাথিওন পাউডার দিয়ে সেটা ঘেরাই করতে হবে, ঘেরাও করে নিতে হবে। তবে মধ্যবর্তী অংশে যে কোনো যেটা প্রয়োগ করলে হবে, যেমন ধরুন থায়োডান 2 মিলিটার হিসেবে বিঘা প্রতি প্রতি লিটার জলগুলো, অথবা ডিমাক্রন ক্যানাডন এগুলো 1 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো প্রয়োগ করতে হবে। নুভাকরণও এক্ষেত্রে ভালো হয়, নুভাকরণ 2 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো সেটা মানে অর্থাৎ প্রথমে এই যেগুলো সোয়ার্মিং ক্যাটারপিলার আক্রান্ত ক্ষেত যেটা থাকে সেটাতে কর্ডনিং করতে হবে বেশি যেটা।

0: ভাড়া দান 2 মিনিট হিসেবে বিঘা প্রতি লিটার প্রতি লিটার জলগুলো অথবা ডিমাকরণ কেনাডানগুলো 1 মিনিটার হিসেবে প্রতি লিটার জলগুলো প্রয়োগ করতে হবে। নুভাকরণ এক্ষেত্রে ভালো হয়, নুভাকরণ 2 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো সেটা মানে অর্থাৎ প্রথমে এই যেগুলো সোয়াবিন ক্যাটারপিলার আক্রান্ত ক্ষেত যেটা থাকে সেটাতে কর্ডনিং করতে হবে বিএসসি, যেটা বিএসসি না মালাথিন শতকরা 5 শক্তিযুক্ত পাউডার দিয়ে গুঁড়ো দিয়ে এবং মাঝখানে মধ্যবর্তী অংশে যে কোনো যেগুলো ডিমাকরণ কানাডন বা নিমাকরণ এগুলো
1: প্রয়োগ করতে হবে
0: মাত্রা মতো।
1: আচ্ছা,
0: তারপর অন্য পোকার দেহ ক্ষেত্রে আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে ধরুন চুঙ্গি চুষি এসব তো রয়েছে,
1: বিভিন্ন রকম
0: পোকা রয়েছে বা যেগুলো সাদা পিঠ দাদা এগুলো হয়েছে। থায়োডান ধরুন 2 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো অথবা ডিমাকরণ 1 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো অথবা নিমাকরণ 2 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো সেটাকে আক্রান্ত ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। কারণ এখন ফসলটা রক্ষা করাই সবচেয়ে বড় কাজ যেগুলো রয়েছে। হ্যাঁ, এবং অনেক জায়গাতে যেখানে 3 ফসলা জমি ছিল 1 ফসলা জমি সেখানে এখন রোপণ হচ্ছে। হ্যাঁ, এখন রোপণ করে যাচ্ছে। যাই হোক, এখন তারপর যেটা রয়েছে যে আমাদের বর্ষাকালীন শাকসবজি মানে এই আমরা বলছি যেটা নাকি বন্যার পরবর্তী সময় যেগুলো সেখানে কিন্তু এই বন্যার জলে কিন্তু বর্ষাকালীন শাকসবজি ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখন আবার সেই ভেন্ডি বা অন্যান্য কুমড়ো জাতীয় জমি শসা লাউ কুমড়ো এগুলো আবার নতুন করে রোপণ করতে হবে। তারপরে আংশিক ক্ষতিগ্রস্ত যেগুলো সবজি ক্ষেত রয়েছে সেখানে বিঘা প্রতি 2 কিলোগ্রাম হারে ইউরিয়া সার এবং 2 কিলোগ্রাম হারে মিউটো পটাশ সার, সেটা পটাশ সার মানে প্রয়োগ করতে হবে। বেশি ভালো হয় যদি পচন সারের সাথে সেটা মিশিয়ে গাছের তলায় প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে বেশি ভালো হবে। কাজে এগুলো হচ্ছে ধান এবং বর্ষাকালীন শাকসবজি বন্যা পরবর্তী সময়। আমরা সাইল ধান নিয়ে আলোচনা করবো, যেহেতু আমাদের জুলাই মাস থেকে শুরু হবে সাইল ধানের চাষ। শাল ধানে ভালো জাতগুলোর কথা বলে নিচ্ছি, মাঝারি বেটে জাতের ভেতরে পঙ্কজ, বাহাদুর, পিওলি, কুশল, লক্ষ্মী আর রঞ্জিত এগুলো হচ্ছে ভালো জাত। তারপর আঠাযুক্ত জাত যেগুলো আমাদের অঞ্চল রয়েছে যেমন রঙ্গিলি, ভোগালি এগুলো হচ্ছে ভালো জাত। বিরঞ্জাল বিরঞ্জালের ভেতরে যেটা আজকাল সমাদৃত বেশ সেটা হচ্ছে গন্ধি বিরঞ্জ, ওই সেটা খুব ভালো ইয়া উৎপাদন ভালো এবং তার বাজার দামও ভালো পাওয়া যায় বাজারে। যাই হোক, লম্বা জাতের ভেতরে রয়েছে মনোহর শাইল, মাসুরি এবং স্বর্ণপ্রভা এগুলো হচ্ছে ভালো জাত। আর সুগন্ধি জাত কেতকি জোহা খুবই ভালো জাত এবং বন্যা পরবর্তী সময় রোপণ করা সেই আবারও বন্যা আসতে পারে, সেক্ষেত্রে শাইল ধানের ক্ষতি হতে পারে, তার জন্য ব্যবস্থা থাকা দরকার। সেক্ষেত্রে কিন্তু মনোহর শাইল এন্ড্রু শাইল এগুলো কিন্তু শাইল এগুলো চারা করে রাখতে হবে এবং উঁচু জায়গাতে বেশিরভাগ কিছু চারা করে রাখা যায়। সেক্ষেত্রে বন্যা হলে বন্যা পরবর্তী সময় সেগুলোকে নিয়ে চাষ, কারণ এগুলো সাধারণত বয়স্ক হারের চারাও রোপণ করা যেতে পারে। তারপর সরাসরি ছিটে যাবে এমন জাত হচ্ছে সোনামুখী, লুইত বা কপিলি, এগুলো কিন্তু মানে কম দিনের জাত এবং সেটা সরাসরি যেটা অঙ্কুরিত হওয়ার পর সরাসরি মাঠে লাগিয়ে দিলে সেটাতে ফসল পাওয়া যায়।
1: আচ্ছা,
0: তারপর রয়েছে একটু উঁচু জমিগুলোতে কুশিয়ারের চাষ হয়েছে, তো এই সময় চাপান সার প্রয়োগ করতে হবে। তো এই সময় ক্ষেতে যেটা প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে যে আগাছাগুলোকে তারপর বিঘা প্রতি 22 থেকে 25 কিলোগ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে গোড়া মাটিতে। সেটা প্রয়োগ করার পর গোড়া মাটিটাকে চাপিয়ে দিতে হবে গোড়ায়,
1: আচ্ছা,
0: যাতে পড়ে না যায়। তারপর রয়েছে মুড়ো ফসল পরিচর্যা, এটা কিন্তু কারণ প্রত্যেক আমরা অন্তত 3 বছর আমাদের কৃষক ভাইরা ওই ফসল মুড়ো ফসল নিয়ে থাকেন, সেক্ষেত্রে বিঘা প্রতি সারের মাত্রা যদি ঠিক মতো প্রয়োগ করা যায় সেক্ষেত্রে কিন্তু অধিক ফসল আশা করা যায়। এর জন্য পচন সার 10 কুইন্টাল, ইউরিয়া 44 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 58 কিলোগ্রাম এবং মিউটো পটাশ 13 কিলোগ্রাম মুড়ো ফসলের জন্য, যেটা আমরা প্রথমবার লাগানোর পরে যেগুলো পরপর যখন 2 বছর 3 বছর যখন সেটা থেকে ফসল করতে হবে সেক্ষেত্রে সার দিতে হবে। এবং রাসায়নিক সারের যেটা সম্পূর্ণ মাত্রা দুভাগে ভাগ করতে হবে, প্রথম ভাগ মুড়ো ছাঁটাই যেটা করো তার 1 মাস পর এবং দ্বিতীয় ভাগ যেটা থাকবে সেটা মুড়ো ছাঁটাই 2 মাস পর প্রয়োগ করতে হবে, দুভাগে ভাগ করে সেটাকে প্রয়োগ করতে হবে। আর রয়েছে শস্য ব্যবস্থা, শস্য রক্ষা ব্যবস্থা কুশিয়ার, তো কুশিয়ার ক্ষেত্রে সাধারণত কি হয় নানা ধরনের ছিদ্রকারী পোকা সেটা দ্বারা ক্ষেত্রে আক্রান্ত হয়ে থাকে অথবা উইপোকো পোকা যেটা বলা হয় তাও কিন্তু খুব বেশি ক্ষতি করে, কারণ যেহেতু একটু টিলা জমিতে হয় চাষটা সেজন্য। তো প্রতিকার অবস্থা হিসেবে পোকাক্রান্ত কিছু যেগুলো থাকবে কুশিয়ার বা কেন সেগুলো

0: গুলোকে নিয়ে ধ্বংস করে ফেলতে হবে, হয় মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা ওষুধ প্রয়োগ করার পরে সেগুলোকে জ্বালিয়ে দিতে হবে। তারপর প্রতিষেধক ব্যবস্থা হিসেবে যে ফসফামিন্ডন বা কেনাডন অথবা ডেমিয়াকন, এগুলো কিন্তু একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত সেটাকে প্রত্যেক মাসে 15 দিন পর পর একবার করে প্রয়োগ করে দিতে হবে। কারণ এই আমাদের যেটা এটা অঞ্চলে যে সিদ্ধকারী পোকা, এটা কিন্তু একদম ইয়ে পর্যন্ত থাকবে, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থেকে যায় অনেক অনেক সময়। সে কাজে সেটাকে 14 দিন বা 15 দিন পর পর সেটাকে প্রয়োগ করে দিতে হবে। আর উই পোকা যেটা রয়েছে সেটাও কিন্তু তার ব্যবস্থা অবশ্যই করতে হবে, প্রতি লিটার জলে 2 মিটার হিসেবে ইয়ে প্রয়োগ করতে হবে থায়োডান অথবা ক্লোরোপাইরিফাস বা ট্রাইসেল নামে যেটা বাজারে পাওয়া যায় ট্রাইসেল, সেটাও কিন্তু খুব ভালো উপকার হয়। তো সেটা 2 মিলিটার হিসেবে গুলে প্রতি লিটার জলে 2 মিলিটার হিসেবে গুলে সেটা গোড়া সংলগ্ন মাটিতে গোড়ার মাটিতে, কারণ উইটা সাধারণত যা মাটির নিচে থাকে এবং গাছের গোড়ার যে শিকড়গুলো সেগুলোতেই বাসা বাঁধে, সেই জন্য সেই গোড়াতেই প্রয়োগ করতে হবে। এরপর রয়েছে ধরুন বর্ষাকালীন শাকসবজি। তো বর্ষাকালীন শাকসবজিতে এই সময়টায় বেশ কয়েকটা কাজ রয়েছে, যেমন চাপান সার প্রয়োগ করতে হবে। বিঘাপতি 6 কুইন্টাল পচন সারের সাথে 3 কিলোগ্রাম ইউরিয়া সার এবং 3 কিলোগ্রাম চাপান সারটা প্রয়োগ করতে হবে বর্ষাকালীন শাকসবজিতে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কি হয় যখন সার যখন আমরা প্রয়োগ করবো সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, মানে বৃষ্টির জলে চলে যেতে পারে। সেই জন্য বলা হয়েছে বিয়ে, এটাকে কিউরিং প্রসেস বলা হয়। এটাতে ধরুন বিঘাপতি 6 কুইন্টাল পচন সার প্রয়োগ করতে হবে, তার সাথে 3 কিলোগ্রাম ইউরিয়া সার এবং 3 কিলোগ্রাম হাইড্রোমিউরেট পটাশ সার মিশিয়ে সেটা 48 ঘন্টা রেখে দিতে হবে। 48 ঘন্টা রেখে তারপরে সেটাকে সম্ভব হলে ছোট ছোট বল বানিয়ে, মাঠ বল যেটা বা ছোট ছোট ঢালা বানিয়ে সেটাকে রেখে দিয়ে গাছ দুটো চারটা গাছের মাঝখানে একটা করে দিয়ে দিতে হবে। এতে কিন্তু ভালো উপকার হয়, কারণ তখন যেটা লোকসান যেটা হয় বৃষ্টির জলে সেটাও হয় না। তারপর রয়েছে গোড়ায় যাতে জল জমতে না পারে তার ব্যবস্থা তো অবশ্যই করতে হবে, নালার ব্যবস্থা করতে হবে যাতে জলটা
1: জমে না থাকে।
0: হ্যাঁ, আর রয়েছে শস্য রক্ষা। তো এই সময়টায় সাধারণত কি হয়, ইপিলিকনা, ঝাইয়া, লাল পিঁপড়ে, কালো বিটল এই সমস্ত নানা ধরনের পোকার দ্বারা খেতে আক্রান্ত হয়ে থাকে। মানে হবেই, কারণ চারিদিকে জল যেহেতু সেটা গাছের উপরটাই সাধারণত পিঁপড়ার বা এই সমস্ত পোকাগুলো অন্য গাছ যেহেতু নেই আসতে না। তো প্রতিকার ব্যবস্থা হিসেবে মারাথিয়ন অথবা রগর 2 মিটার প্রতিটা জলে গুলো সেটাতে প্রয়োগ করতে হয়। তারপর রয়েছে যে ফলের মাছি, যেগুলো নাকি ফলটাকে জাস্ট ছেদ করে দিয়ে যায়, হ্যাঁ ওটা সে তার প্রতিকারের ব্যবস্থার জন্য মালাথিয়ন প্রতি লিটার জলে গুলে 2 মিলিটার হারে সেটাকে করতে হবে, এবং সেই মিশ্রণের সাথে 1 গ্রাম হারে গুড় মিশিয়ে দিতে হবে। গুড়,
1: আচ্ছা,
0: গুড় মিশিয়ে দিতে হবে, বেশি আকৃষ্ট হবে এবং সেক্ষেত্রে পোকা বেশি আকৃষ্ট হয়ে আসবে এবং মারা পড়বে। তারপর রয়েছে কাটুই পোকা, সাধারণত মাটির তলে এরা বাস করে এবং গাছের শিকড় খেয়ে ফেলে বা রাত্রিতে সেটা বের হয়ে গাছের গোড়াটাকে কেটে ফেলে। সেই জন্য মারাথন শতকরা 5 শক্তিযুক্ত গুঁড়ো 50 থেকে 100 গ্রাম হারে প্রতিটি ঝাড়ে প্রয়োগ করতে হবে, 50 থেকে 100 গ্রাম প্রতিটি ঝাড়ে গোড়াতে প্রয়োগ করতে হবে। এখানে আমরা দেখেছি সাধারণত শতকরা 5 শক্তিযুক্ত মারাথন বেশি কাজ দেয়।
1: আচ্ছা,
0: এছাড়া রয়েছে দইয়ের পোকা বা যেটা নাকি আমরা স্কেইন ইনসেক্ট বলে থাকি, উকুনের মতো উকুন যেগুলো রয়েছে সে তার মতো সে পাতার নিচের দিকে থাকে এবং সেটাকে চুষে খায় এবং শেষ পর্যন্ত সেটা ইয়ে মরে যায়। প্রতিকার ব্যবস্থা হচ্ছে ক্যারাথেন 5 গ্রাম অথবা ক্যালথেন 1 মিলিটারে প্রতি লিটার জলে গুলে সেটাকে ক্যারাথেন, একটা হলো ক্যারাথেন 5 গ্রাম অথবা ক্যালথেন 1 মিটারে প্রতি লিটার জলে গুলে সেটাকে আক্রান্ত জায়গাতে ছিটিয়ে দিতে হবে। সাধারণত কি হয়, পাতার ডগা বা যেটা কুড়ি ফুলের কুড়ি এগুলোতে খুব বেশি হয়, সেই জন্য সেটাতে দিতে হবে। আর রয়েছে যেটা এই সময় যেহেতু বৃষ্টিপাত হচ্ছে সেই জন্য ফিউজেরিয়াম উইল্ট, ফিউজেরিয়াম উইল্ট খুব বেশি হয় বা গোলাম পচা রোগটা খুব বেশি হয়, তার প্রতিকারের জন্য ক্যাপটাফ 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে আক্রান্ত গাছের গোড়াতে
1: ছিটিয়ে দিতে হবে,
0: গোড়াতে প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: এটাই হচ্ছে এই সময়কার যেটা বর্ষাকালীন শাকসবজি
1: সমাধানটা।
0: তারপর রয়েছে উদ্যান জাতীয় ফসল, এই সময় আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়ে থাকে, যেমন কলা, কমলা এই সমস্ত জিনিসগুলো বা লেবু চাষ হয়ে থাকে। সেক্ষেত্রে কলা হচ্ছে যে অঞ্চলের প্রধান ফসল, কাজে এই সময় কলা চারা রোপণ করা যাবে। আর মাতৃ গাছের ডেমি থেকে কলা চারা সাধারণত তৈরি করা হয় এবং সবল আর পুরোট ডেমি বেছে নিয়ে সেটাকে গোড়া থেকে তুলে ফেলতে হবে। তারপর

0: যে শিকড়গুলোকে ছেড়ে দিতে হবে এবং ডেমিতে থাকা যেগুলো চোখ সেগুলো নষ্ট না করে সেটাকে আবার এক ফুট উচ্চতাতে তীর্যকভাবে কেটে দিতে হবে। এবং এই ধরনের যেটা চারা আমরা আমরা সাকার বলে থাকি, এই সাকারগুলো 1.5 থেকে 2 কিলোগ্রাম ওজন হতে হবে। আর যেটা চারা যেটা গোড়া যেটা রয়েছে তাতে কিন্তু রোপণের আগে সাধারণত ফুরাডনের প্রলেপ দিয়ে লাগাতে হবে।
1: আচ্ছা,
0: এখন কতটুকু দূরে চারাগুলো লাগাতে হবে সেটা হচ্ছে যে বেটে যায় যদি হয় সেক্ষেত্রে 1.8 মিটার সাইড থেকে সারি, এবং সেটা হচ্ছে মাঝারি বেটে যার জাহাজ যেগুলো হচ্ছে, তারপর মাঝারি জাত যেগুলো রয়েছে একটু উঁচু একটু উঁচু গাছ সেটা 2.1 মিটার বা 2.1 মিটার দুদিকেই দূরত্ব বজায় রাখতো, আর লম্বা জাত যেগুলো রয়েছে 2.4 মিটার বা 2.4 মিটার 2.4 মিটার এইভাবেই দৈর্ঘ্যবন পথে সেটা কিনতে হবে। এবং যেটা গর্ত যে গভীরতা থাকবে সেটা কিন্তু 90 সেন্টিমিটার হওয়া দরকার, গভীর যেটা দৈর্ঘ্য পোস্ত এবং গভীরতাতে 90 সেন্টিমিটার থাকা দরকার গর্তগুলো। আর এছাড়া ধরুন এছাড়াও রয়েছে যেগুলো ফসলের অন্যান্য ফসল যেগুলো বারন্ত গাছে রয়েছে, তো বারন্ত গাছে কিন্তু এই সময়টা সাধারণত সার প্রয়োগ করতে হবে। তো 11 কিলোগ্রাম পচন সার প্রতিটি গাছে
1: 11 কিলোগ্রাম
0: লাগবে, এবং 240 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম একক সুপার ফসফেট এবং 550 গ্রাম মিউরেটো পটাশ সার প্রয়োগ, এটাই বাঞ্ছনীয় এই সময়টা প্রয়োগ করাটা।
1: আচ্ছা,
0: তারপরে পদ্ধতি হচ্ছে চারা রোপণের সময় একমাত্র পচন সার দিয়ে চারাটাকে রোপণ করতে হবে। এটা 90 সেন্টিমিটার বা 90 সেন্টিমিটার বা 90 সেন্টিমিটার যেটা বললাম সেই গভীর গর্তে কিন্তু পচন সার দিয়ে সহযোগে আর চারাটাকে সুজন করে ফুরাডন দিয়ে সুজন করে সেটাকে রোপণ করতে হবে। আর রোপণের 3 মাস পর সম্পূর্ণ একক সুপারফসফেট যেটা আমাদের রয়েছে যেটা আমরা বললাম 200 গ্রাম একক সুপারফসফেট আমাদের 200 গ্রাম লাগবে, তাই তো সেটা সম্পূর্ণ ফসফেট সুপারফসফেট এবং ইউরিয়া পচন সারের অর্ধেকটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ সুপারফসফেটটা একটু আগে দিতে হয়, তার সাথে ইউরিয়া অর্ধেক এবং পচন সার ইউরিয়া অর্ধেক এবং পচন সার অর্ধেকটা দিয়ে সেটাকে লাগাতে হবে। আর বাকি থাকা যেটা ইউরিয়া বা পটাশ থাকলো,
1: আচ্ছা,
0: পটাশটাকে দুভাগ ভাগ করে নিতে হবে, কিন্তু দুভাগে ভাগ করে প্রথম ভাগ আমরা যেটা বললাম যে রোপণের 3 মাস পরে একক সুপারফসফেট অর্ধেকটা আর অর্ধেকটা পটাশ,
1: আচ্ছা,
0: এটা প্রয়োগ করতে হবে, এবং রোপণের ঠিক 5 মাস পর বাকি অর্ধেকটুকু
1: প্রয়োগ করতে হবে। আচ্ছা,
0: উদ্যানজাতীয় ফসলের ভিতর এখন আমরা কমলার কথায় আসছি। এই সময় কমলা চাষিরা বর্গাকার পদ্ধতিতে 5 মিটার বাই 5 মিটার বাই 5 মিটার দূরত্বে চারা রোপণ করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু দূরত্ব যেটা হবে গভীরতা যেটা হবে সেটা হচ্ছে 2.75 মিটার দীর্ঘ, 2.75 মিটার প্রস্থ এবং 2.75 মিটার গভীর। তো এটা আমরা আমরা যদি সোজা কথা বলি যে 25 ফুট দূরত্বে এটাকে প্রয়োগ করতে হবে, এবং আর 5 মিটার করে যদি আমরা দূরত্বে লাগাই সেটা মিটারে আসবে, 5 মিটার বকাকা পদ্ধতিতে প্রয়োগ করতে হবে, আর গভীরতা হবে 2.75 মিটার বা 2.75 মিটার। তো এবার মূল জমিতে চারা এছাড়া রোপণ তো করতেই হবে এই সময়, এছাড়া তাছাড়া রয়েছে যে আনারস কাজু বাদাম লেবু ইত্যাদি ক্ষেতের আগাছা নিয়ন্ত্রণের সময়টা একটা গুরুত্বপূর্ণ কাজ কৃষি পদক্ষেপ। এবার আসছি আমাদের অঞ্চলের অর্থকরী ফসল নারিকেল ও সুপারি চাষে। তো নারিকেলের চারাটা এই সময় রোপণ করতে হবে, 4 থেকে 5টি তাজা পাতা যুক্ত 1 বছরের সুস্থ সবল ভালো জাতের চারা 7.5 মিটার বাই 7.5 মিটার দূরত্বে রোপণ করতে হবে, সেটা গভীরতা হবে 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীর, এভাবে এ ধরনের আকৃতির গভীরতাতে আকৃতির গর্ততে কিন্তু চারা রোপণ করতে হবে নারকেল। আর রয়েছে নারকেল ও সুপারি এটাতে শস্য রক্ষাও রয়েছে এই সময়কার কাজ। তো এটা সাধারণত বার রট কুদি পচা রোগ হয়ে থাকে, তার কারণ তো যেগুলো

0: রয়েছে, তাতে রাইডোমিল এমজির 72 জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম করে প্রতিটা জেলগুলো ছত্রাকনাশক 2 গ্রাম করে প্রতিটা জেলগুলো মাঝের পাতা, যেটা গাছের মাঝের পাতা থাকবে সেটাই প্রয়োগ করতে হবে। আর রয়েছে সবচেয়ে যেটা মারাত্মক সেটা হচ্ছে গ্যানোডারমা। গ্যানোডারমা এটা সাধারণত রোগ আক্রান্ত গাছগুলো কি হয়, সাধারণত মাঝের পাতাটা ঠিকই থাকে কিন্তু যেগুলো ওল্ডার লিভ বা পুরনো পাতা যেগুলো সেখান থেকে রোগটা শুরু হয় এবং সে পুরনো পাতা থেকে শুরু হবে এবং শেষ পর্যন্ত মাঝখানে পাতাটা থাকবে এবং বাকি সব পাতাগুলো মরে যাবে, শেষ পর্যন্ত গাছটা মরে যায়। তো সেটা 2 গ্রাম করে ক্যাপটাফ প্রতিটা জলগুলো মিশিয়ে সেই মিশ্রণের যেটা জল হবে সেটা দিয়ে কিন্তু সেই মিশ্রণটা দিয়ে গাছের গোড়ার মাটিটাকে ভিজিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে পচন সারটা প্রয়োগ বাঞ্ছনীয়, খুবই প্রয়োজন। পচন সার বলতে যদি নিম কেক পাওয়া যায়, নিমের থেকে যেটা নিম খৈলটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। আর বেশি আক্রান্ত করে যেগুলো গাছ হয়ে যাবে সেটাকে তাহলে সেই গাছের চারিদিকে 1 মিটার করে নালা করে দিতে হবে যাতে এটা অন্য গাছগুলো এটা সংসর্গে আসতে না পারে। তারপরে মশলা জাতীয় ফসল রয়েছে, এতে আছে আদা এবং হলুদ আর গোলমরিচ। আদা এ সময় প্রয়োজন বোধে সার প্রয়োগ করতে হবে। বিঘাপতি সারের মাত্রা হচ্ছে পচন সার 1.3 টন, ইউরিয়া 9 কিলোগ্রাম, 24 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ 12 কিলোগ্রাম। এবং পদ্ধতি হচ্ছে শেষ চাষের সময় অর্ধেক অংশ ইউরিয়া, সম্পূর্ণ মাত্রা 1 এবং সম্পূর্ণ মাত্রা মিউরেট পটাশ সার প্রয়োগ করতে হবে। আর বাকি যেটা অর্ধেক থাকবে ইউরিয়া সার সেটা সেটা দ্বিতীয় মাসে সেটা প্রয়োগ করতে হবে, চাপান সার হিসেবে প্রয়োগ করতে হবে। আর হলুদের বেলাও প্রায় একই, বিঘা প্রতি সারের মাত্রা হচ্ছে পচন সার 1.3 টন, আর ইউরিয়া সার 9 কিলোগ্রাম, 24 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ সার 12 কিলোগ্রাম। তো প্রয়োগ পদ্ধতি হচ্ছে রোপণের সময় সম্পূর্ণ 1 এবং অর্ধেকটা পটাশ। আর প্রয়োগ পদ্ধতি হচ্ছে রোপণের সময়, ওই রোপণের সময় রোপণের 3 মাস পর, 3 মাস 4 মাস পর এইভাবে কার্যসূচিটা হবে। রোপণের সময় সম্পূর্ণ 1 এবং অর্ধেকটা পটাশ,
1: অর্ধেকটা পটাশ 12 কেজির মধ্যে 6 কিলো।
0: আর রোপণের 3 মাস পর অর্ধেকটা ইউরিয়া আবার অর্ধেকটা পটাশ, বাকি যেটা 6 কিলোগ্রাম রইল পটাশ সেটা এই সময়টা দিতে হবে, বাকি ইউরিয়া এবং বাকি থেকে গেল অর্ধেকটা ইউরিয়া, তার মানে আরো 3 কিলোগ্রাম সেটা রোপণের 4 মাস পরে এই 3 কিলোগ্রাম ইউরিয়া। আদা হলুদের ক্ষেত্রে কিন্তু এই সময় আগাছা নিয়ন্ত্রণ একটি বড় কাজ, কৃষি কাজ, সেক্ষেত্রে আবশ্যকীয় ব্যবস্থা নিতে হবে। আর তাছাড়া ছত্রাক জাতীয় রোগ এ সময় হয়ে থাকে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, সেই জন্য ক্যাপটাপ প্রতি লিটার জলে 2 গ্রাম করে গুলে সেটাকে গাছের গোড়া মাটিতে প্রয়োগ করতে হবে। আর গোলমরিচ রয়েছে, তো গোলমরিচের লতাগুলো সাধারণত কি হয় এই সময়টা বৃষ্টির জলে পড়ে যায় বা বাতাসে পড়ে যায়, সেই জন্য আশ্রয়কারী গাছের সাথে বেঁধে দিতে হবে লতাগুলোকে আশ্রয়কারী গাছের সাথে, এবং তারপর রয়েছে যে 4 মিটার উঁচু উঠলে সেটাকে ছেঁটে দিতে হবে। আর ফুট রট বা গোড়া পচা রোগ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু 2 গ্রাম করে রাইডোমিল প্রতি লিটার জলেগুলে, রাইডোমিল MZ-72 সেটা সেটা কিন্তু 2 গ্রাম করে প্রতি লিটার জলেগুলে সেটাকে প্রয়োগ করতে হবে।
2: এতক্ষণ আপনারা শুনলেন একটি আলোচনা এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি, আর এ নিয়ে আলোচনা করলেন কৃষি বিশেষজ্ঞ শেখর ভট্টাচার্য। তাহলে কৃষক বন্ধুরা, এবারে আমাদের আসরে আছে একখানি লোকগীতি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

তো এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি লোকগীতি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে। তো আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

0: আকাশবাণী শিলচর। এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা। উপস্থাপনায় ছিলেন হিমানীশ ভট্টাচার্য।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন। গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক। নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি উমরাওজান ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি তুমসা মেহেদেখা ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:40:50। রাত 7:34:50। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা জাতীয় সংবাদ, এবং ঠিক তার অব্যবহিত পরেই শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এরও বেশি শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষক এর ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়েনারে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে এবছরের ডুরান্ট কাপ প্রতিযোগিতার ট্রফি ও পতাকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। ফিফা বিশ্বকাপে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে, সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দিয়েছেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। আমারি সাঝেদারি কেবল দো দেশোঁ কা সম্বন্ধ নহি হ্যা, इंडो पैसिफिक की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
0: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। দুই দেশের জনগণের সুবিধার জন্য ইউপিআই সহ ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বোরবুদুর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সফরের মধ্যে যোগাযোগের প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের ওপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থাকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করে শ্রী মোদী আশা করেন, এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পেড় মাকে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। দিল্লি সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় 5,000 হেক্টর জমিকে বনভূমি হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। 20,000-এরও বেশি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যই হচ্ছে এই প্রকল্প। নতুন দিল্লিতে শ্রী চৌহান জানান, এর ফলে কৃষিক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
2: प्रधानमंत्री जी के विजन के कारण भारत की कृषि तेजी से बदल रही है। विकसित भारत के लिए विकसित कृषि, समृद्ध गांव, समृद्ध

0: युद्ध किसान उसमें सरकार अपने सारे प्रयत्न कर रही है, लेकिन सरकार के साथ अगर बाकी संगठन भी जुड़ते हैं तो काम और तेजी से आगे बढ़ता है। और प्रगति कार्यक्रम के अंतर्गत ये तय किया है कि अभी तक 26,000 कृषि उद्यमी ट्रेंड करके छोटे छोटे कृषि उद्यमी इन्होंने तैयार किए हैं जो एक गांव में काम करते हैं और गांव की कृषि को बदलने के लिए 100-200 किसान को साथ जोड़ते हैं।
1: एक खबर प्रचारित होते आकाशवाणी থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়েনারের মেপ্পাড়ির কাছে কল্লারিতে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জনকে উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দলগুলি সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে ওয়েনার কান্নারি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েনার ও কোজিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। আগামীকাল ওয়েনারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অগ্রসর হবে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল, গুজরাট, কঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থানের পূর্বাংশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাখাচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাখাচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক অনুযায়ী ওয়াশিংটন ডিসি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তি করবে, না হয় অসমাপ্ত লড়াই শেষ করবে। ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরিনের মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাহরিনে তার 2 দিনের সফর আজ শেষ করেন ডক্টর জয়শঙ্কর। সফরকালে বিদেশমন্ত্রী বাহরিনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির বিষয়গুলিও স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়ন এর ফলে ত্বরান্বিত হচ্ছে। শ্রী গড়করি নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির আবরণ উন্মোচন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।
2: फुटबॉल विश्व के सबसे लोकप्रिय खेल में से एक है। ये खेल उत्कृष्टता, एकता और खेल भावना का एक अनुपम उदाहरण है। फुटबॉल लोगों को एक दूसरे से जोड़ता है। खेल भावना का महत्व केवल खेलों तक सीमित नहीं है, ये एक महत्वपूर्ण जीवन मूल्य है जो हमें समानता, सहयोग और विपरीत परिस्थितियों में भी दृढ़ बने रहने की सीख देता है।
1: राष्ट्रपति टूर्नामेंटे अंशग्रहणकारी सब दल एवं खिलाड़ियों को शुभेच्छा जानिए। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালার মিশর। মেসি সালার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 এর খেলায়

বেলজিয়াম 4-1 মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একমাত্র গোলটি করেন মিকেল ম্যারিনো। শেষ আটে স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এর বেশি শিল্পোদ্যোগী এবং 20,000,000 কৃষকের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে মাদকদ্রব্য সরবরাহ নিয়ন্ত্রণের জন্য গৃহ মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। গৌহাটিতে অনুষ্ঠিত ব্রিক্স রাষ্ট্রের মাদকদ্রব্য বিরোধী সংস্থার প্রধানদের বৈঠকের আজ সমাপ্তি। জৈব বৈচিত্র্য আইন 2002 এর অধীনে মিজোরামের প্রাকৃতিক ইতিহাস সংগ্রহালয়কে দেশের একবিংশ অনুমোদিত সংরক্ষণ স্থল হিসেবে বিজ্ঞপ্তি জারি এবং বরাক উপত্যকার ফুটবল প্রেমীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ উদ্যোগে শিলচরে মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্ক। এবারে বিস্তারিত খবর। রাজ্যে মাদকদ্রব্য সরবরাহ নিয়ন্ত্রণের জন্য গৃহ মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বিধানসভায় ড্রাগসমুক্ত আসাম সম্পর্কে অনুষ্ঠিত আলোচনায় জানিয়েছেন। কংগ্রেসের বিধায়ক জাকির হোসেন সিকদার রাজ্যে মাদকদ্রব্য সরবরাহ সম্পর্কে তথ্য উত্থাপন করার প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী একথা জানান। ডক্টর শর্মা বলেন যে পুলিশ মাদকদ্রব্যমুক্ত আসাম গড়ার জন্য নিরন্তর প্রয়াস অব্যাহত রেখেছে। অপরাধী আইন হাতে তুলে নিলে পুলিশ পাল্টা জবাব দিতে বাধ্য হয় এবং সমালোচনার সম্মুখীন হয় বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের কাজ নির্মূল করার জন্য ভবিষ্যতেও সরকার ও পুলিশ প্রশাসনকে সহযোগিতা প্রদান করতে মুখ্যমন্ত্রী সভায় আহ্বান জানান। তিনি বলেন যে মাদকদ্রব্য সরবরাহ রোধের জন্য পুলিশ কঠোর অভিযান চালালেও মায়ানমার, মিজোরাম, মণিপুর ইত্যাদি সীমান্তে এর সরবরাহ বন্ধ করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মাদকদ্রব্য ব্যবসায়ের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী নেশাযুক্ত দ্রব্যের প্রতি আসক্তদের পুনঃসংস্থাপনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।
1: ব্যবসায়ীসকলৰ লগত যিসকল যুৱক ভিক্টিম হল, তেওঁলোকক আমি ৰিহেবিলিটেশ্যন কেনেকে কৰিব পাৰো? আজি দেখা যায় যে যিবিলাক নিচামুক্তি কেন্দ্ৰ আছে তেওঁলোকেও বহুতৰ, মই সকলোকে নকওঁ, দুই চাৰিজনে তেওঁলোকে নিজে ড্ৰাগছ দিয়া আৰম্ভ কৰি দিয়ে। নিচামুক্তি কেন্দ্ৰ গৈ পেলাই আকৌ ড্ৰাগছ খোৱাৰ এটা কেন্দ্ৰ হৈ পৰে। গতিকে এই দিশতো আমি ভাল ভাল এনজিঅ'ক আমি আহ্বান জনাম যে আপোনালোকে ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰৰ কাৰণে আগবাঢ়ি আহক, চৰকাৰে আৰ্থিক সহায় কৰিব।
0: এর জন্য পাঁচটি প্রকল্প রূপায়ণ করা হবে বলে তিনি সভায় জানান। উল্লেখ্য, কংগ্রেসের বিধায়ক 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত রাজ্যে প্রায় 2929 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ হয়েছে বলে সভায় তথ্য দিয়েছিলেন। বিষয়টি সম্পর্কে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, রাজ্যে মাদকদ্রব্য সরবরাহের বিরুদ্ধে রুজু হওয়া মামলার সংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়েছে, একইভাবে জব্দ করা নেশাযুক্ত দ্রব্যের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। 2025 সালে মাদকদ্রব্য সম্পর্কিত মামলায় 4901 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্ত্রী জানান। এদিকে ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশনের আজ দ্বিতীয় দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সভা পরিচালনা নিয়মাবলীর 301 নিয়মের অধীন বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। বিধায়ক কৃষ্ণেন্দু পাল আজ জলজীবন মিশন সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। উল্লেখ্য, 21 দিনের অধিবেশনে মোট 16টি বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া 10 জুলাই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট উত্থাপন করবেন। আগামী 31 জুলাই বাজেট অধিবেশনের সমাপ্তি হবে। ব্রিক্স সদস্য রাষ্ট্রসমূহের গুয়াহাটিতে অনুষ্ঠিত মাদকদ্রব্য বিরোধী সংস্থার প্রধানদের বৈঠকে গ্রহণ করা ঘোষণা পত্রমর্মে মাদকদ্রব্যমুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সংকল্প গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার সঞ্চালক প্রধান অনুরাগ গার্গ দেশে ব্রিক্স ভার্চুয়াল কর্মবাহিনী গঠন করে এক্ষেত্রে কাজ করে যাওয়ার উপর

গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গুয়াহাটিতে দুদিনব্যাপী অনুষ্ঠিত ব্রিক্স রাষ্ট্রের মাদকদ্রব্য বিরোধী সংস্থার প্রধানদের বৈঠকের আজ সমাপ্তি হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগে গতকাল থেকে অনুষ্ঠিত এই বৈঠকে নেশাযুক্ত দ্রব্যের সরবরাহ ও এর অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে ব্রিক্স সদস্য রাষ্ট্র ও দেশের মাদকদ্রব্য বিরোধী সংস্থার প্রধান তথা প্রবীণ আধিকারিকরা অংশগ্রহণ করেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর সঞ্চালক প্রধান অনুরাগ গার্গ এই বৈঠকের সূচনা করে বলেছিলেন যে ড্রাগসের সরবরাহ এবং এর সঙ্গে জড়িত দ্রব্যসমূহের ব্যবহার রোধ করার উদ্দেশ্যে সমগ্র বিশ্ব প্রত্যাহ্বানের মুখোমুখি হবার পরিপ্রেক্ষিতে ব্রিক্স রাষ্ট্রগুলির সামর্থ্য বৃদ্ধি এবং এ সম্পর্কে স্থিতি দৃঢ় হতে হবে। জৈব বৈচিত্র্য আইন 2002 এর অধীনে মিজোরামের প্রাকৃতিক ইতিহাস সংগ্রহালয়কে দেশের একবিংশ অনুমোদিত সংরক্ষণ স্থল হিসেবে বিজ্ঞপ্তি জারি করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জাতীয় জৈব বৈচিত্র্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এই বিজ্ঞপ্তি জারি করেছে। অনুমোদিত সংরক্ষণ স্থলসমূহ দেশের জৈব বৈচিত্র্য প্রশাসন পরিকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচনা করা হয়। এই সংগ্রহালয়টি বিভিন্ন বাছাই করা উদ্ভিদের প্রজাতির নমুনা, সরীসৃপ, উভচর, মাছ, পাখি ইত্যাদির বিচিত্র প্রজাতির নমুনা সংগ্রহ করবে। উল্লেখ্য, মিজোরাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে 2022 সালে স্থাপন করা এই প্রাকৃতিক ইতিহাস সংগ্রহালয় ভারত বার্মা জৈব বৈচিত্র্যের মূল কেন্দ্রে অবস্থিত। মিজোরাম সহ এর বিস্তীর্ণ উত্তর পূর্বাঞ্চলে 7,500 বেশি ফুল ও 2,000 বেশি প্রাণীর প্রজাতি পাওয়া যায়। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে চলতি বছরের ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন যে চলতি বছরের ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ ও সিমলা ট্রফি প্রতিযোগিতায় খেতাব জয়ের জন্য নতুন নতুন দল প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিটি দল ও খেলোয়াড়দের শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি ক্রীড়াসুলভ মানসিকতা নিয়ে প্রকৃত উদ্যম অক্ষুণ্ণ রেখে শ্রেষ্ঠ প্রদর্শনের মাধ্যমে এই ঐতিহাসিক প্রতিযোগিতাকে অধিক মর্যাদা প্রদান করতে তাদের প্রতি আহ্বান জানান। এবার গুয়াহাটি, ইম্ফল, শিলং ও কলকাতা সহ রাঁচিতেও এই প্রতিযোগিতার আয়োজন করায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বরাক উপত্যকার ফুটবল প্রেমীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ উদ্যোগে শিলচরে আগামী 9 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ফিফা ফ্যান পার্ক চালু হচ্ছে। এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার মাঠে এলইডি স্ক্রিনে সরাসরি ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল দেখানো হবে। এর ফলে জেলার ফুটবল প্রেমীরা একসঙ্গে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা আজ নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে বরাক উপত্যকায় ফুটবলের বিপুল জনপ্রিয়তার কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, জেলা প্রশাসন থেকে ফ্যান পার্কে উন্নত আলোকসজ্জা, মানসম্পন্ন সাউন্ড সিস্টেম, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জল, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আজ আমেরিকা যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠেয় প্রি কোয়ার্টার ফাইনালের একটি খেলায় আর্জেন্টিনা ইজিপ্টের মুখোমুখি হবে। ভারতীয় সময় অনুসারে খেলাটি রাত 9:30 অনুষ্ঠিত হবে। অন্যদিকে কানাডার ভ্যাঙ্কুভারে আজ অনুষ্ঠেয় প্রি কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় কলম্বিয়া সুইজারল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ হবে। ভারতীয় সময় অনুসারে খেলাটি রাত 1:30 শুরু হবে। রটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের আর্থিক সহায়তায় রামকৃষ্ণ মিশন শিলকুড়ি চাতলা ক্যাম্পাসে নির্মিত মহিলা শৌচাগারের উদ্বোধন করা হয়েছে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজী মহারাজ আজ ফিতা কেটে এই প্রকল্পের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় স্বামী গণধীশানন্দজী মহারাজ, রসরাজ দাস, সন্দীপ সিং ওয়ালিয়া প্রমুখ বক্তব্য রাখেন। হাইলাকান্দি জেলার হুরিয়ার গ্রামে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ কয়েকটি বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় 2 জন আহত হয়েছেন। আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন যে ওই এলাকার বেহাল সড়কের জন্য অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি সময়মতো পৌঁছতে পারেনি। স্থানীয় গ্রামবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর প্রিমিয়ারের ব্যবস্থাপনায় আগামী 9 জুলাই শিলচর মেহেরপুর বটের

বেলতলের 256 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। রাজ্যে মাদকদ্রব্য সরবরাহ নিয়ন্ত্রণের জন্য গৃহ মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। গৌহাটিতে অনুষ্ঠিত ব্রিক্স রাষ্ট্রের মাদকদ্রব্য বিরোধী সংস্থার প্রধানদের বৈঠকের সমাপ্তি। জৈব বৈচিত্র্য আইন 2002 এর অধীনে মিজোরামের প্রাকৃতিক ইতিহাস সংগ্রহালয়কে দেশের একবিংশ অনুমোদিত সংরক্ষণ স্থল হিসেবে

0: মাদকদ্রব্য বিরোধী সংস্থার প্রধানদের বৈঠকের সমাপ্তি। জৈব বৈচিত্র আইন 2002 এর অধীনে মিজোরামের প্রাকৃতিক ইতিহাস সংগ্রহালয়কে দেশের একবিংশ অনুমোদিত সংরক্ষণ স্থল হিসেবে বিজ্ঞপ্তি জারি এবং বরাক উপত্যকার ফুটবল প্রেমীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ উদ্যোগে শিলচরে মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্ক। আঞ্চলিক সংবাদ শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের বাকি অনুষ্ঠানের সূচি। রাত 8:00 হিন্দি অনুষ্ঠানে শুনবেন ডক্টর পি এন মিশ্রের কথিকা রাজভাষা হিন্দি কি স্থিতি। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:15 শুনবেন অনিমা সিনহার গিটার বাদন। রাত 8:30 লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন শ্রীকান্ত বাখরের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 কীর্তন শোনা যাবে রামেশ্বর গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। রাত 10:00 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী জিতেন্দ্র অভিষেকী। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 বন্দনা, খেতে খামারে সকাল 6:30। লোকগীতি শুনবেন পরেশচন্দ্র দাসের পরিবেশনায় সকাল 6:35 ও দুপুর 1:40। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1:15। সকাল 8:40 আধুনিক গান শুনবেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। এছাড়াও বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শোনা যাবে বেলা 12:30 সুরের ভেলা অনুষ্ঠানে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও সন্ধে 7:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন সাবরি খানের সারেঙ্গি বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন পণ্ডিত জগদীশ প্রসাদের কণ্ঠে। এছাড়াও লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:15 ঠুমরি শুনবেন পূর্ণব্রত দাশগুপ্তের কণ্ঠে। বাংলা ছবির গান বেলা 10:00, বেলা 11:00 গজল শোনা যাবে পামেলা সিংয়ের কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে শুনবেন শ্যামলী ভট্টাচার্যের নিজের কথা। ঠিক তার অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন সর্বাণী ভট্টাচার্য ও দেবদত্তা ভট্টাচার্যের পরিবেশনায়। দুপুর 2:00 ভজনের শিল্পী মৌসুমি পাল। রেবা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শুনবেন দুপুর 2:30। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন দিলীপ কুমার সিনহার ম্যান্ডোলিন বাদন। এছাড়াও রাত 8:30 শুনবেন তরুণ দেবের সেতার বাদন। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:15 দুটি পাতা একটি কুড়ি, চাষাবাদের কথা সন্ধে 6:45। এতে প্রথমে আধুনিক চাষবাস নিয়ে বলবেন ডক্টর হীরেন্দ্র কুমার মজুমদার এবং পরে ধানের অধিক ফলনের জন্য কৃষি পরামর্শ দেবেন নবজ্যোতি ভূঁইয়া। রাত 8:00 কথিকার অনুষ্ঠান, এতে মুদ্রাস্ফীতি নিয়ে বলবেন জয়দীপ বিশ্বাস। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে নাক কান গলা সম্বন্ধীয় শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ডাক্তার কৃপাময় নাথ। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সূচি এবং আগামীকালের বিস্তারিত অনুষ্ঠানের সূচি। আকাশবাণী শিলচর।
2: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
3: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী।

আকাশবাণী শিলচর। এবারে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে অনিমা সিনহার গিটারবাদন।

আকাশবাণী শিলচর। এখন লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনবেন শ্রীকান্ত বাখরের কণ্ঠে।

আকাশবাণী শিলচর। এখন পরপর শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ, এবং ঠিক তার অব্যবহিত পরেই শুনবেন স্পটলাইট অনুষ্ঠান।

আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। এবারে কীর্তন শুনবেন রামেশ্বর গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রাবণ কুম্ভকর্ণ প্রভৃতি রাক্ষসগণ যখন ব্রহ্মারবরে বলিয়ান হয়ে দেবগণ এবং সাধুগণের উপর প্রচণ্ড আক্রমণ চালিয়ে যেতে লাগল, ওই সময় পৃথিবী পাপভারে ভারাক্রান্ত হয়ে ব্রহ্মাদি দেবতাগণের কাছে মর্মবেদনা জানিয়ে বললেন, আমি আর পাপের ভার সহ্য করতে পারছি না, আপনারা অবিলম্বে ব্যবস্থা না করলে হয়তো আমাকে রসাতলেই গমন করতে হবে। তাই শুনে সকল দেবতাগণ সেই ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যায় শায়িত যোগ নিদ্রাভিভূত শ্রী ভগবানকে জাগাবার জন্য সকলেই গমন করলেন, সকলেই সমস্বরে বলতে লাগলেন।

দেবগণের করুণ ক্রন্দনে জগৎপতির যোগ নিদ্রা ভঙ্গ হল। আকাশবাণী হল, হে দেবগণ, তোমরা সস্থানে প্রস্থান করো, আমি অবিলম্বে অযোধ্যারাজ মহাপুণ্যবান দশরথের ঘরে রামরূপে অবতীর্ণ হব। স্বয়ং ধনুর্বাণ ধারণ করত, আরও ভ্রাতৃত্রয় সহ সমস্ত পাপাচারী দুর্জনগণকে নিধন করত, পরিত্রাণায় সাধু নাম মহাবাক্যের সম্মান রক্ষা করব। তোমরা আর ভয় করো না, ভগবানের সেই আশ্বাসবাণীতে আশ্বস্ত হয়ে সকলেই ধনুধারী রাম আগমনের প্রতীক্ষা করতে লাগলেন। এখানে সূর্য বংশে দশরথ লোভিয়া জনম পুত্রবৎ প্রজাগণে করেন পালন, সধর্ম পালনে তুষ্ট দেব দ্বিজে রত, হরগৌরী পূজা করে নিত্য নিয়মিত, সাত শত পঞ্চাশ তাহার ঘরণী, সবার প্রধানা তার ছিল তিন রানী, সকলেই সুশীলা সদ্বংশজাতা রূপসী এবং বিদুষী, প্রধানাগণের নাম কৌশল্যা কৈকেয়ী এবং সুমিত্রা। রাজা সকল বিষয়ে উন্নত হলেও একমাত্র পুত্রধনে বঞ্চিত থাকায় বড়ই মর্মাহত ছিলেন। ওই অভাব পূরণ করবার জন্য গুরুদেব বশিষ্ঠের পরামর্শে বিভাণ্ডব মুনির পুত্র ঋষ্যশৃঙ্গকে অযোধ্যায় আনয়ন করে তার উপর পুত্রেষ্টি যজ্ঞ ভার অর্পণ করলে এক বৎসরকাল যথানিয়মে পুত্রেষ্টি যজ্ঞ অনুষ্ঠিত হলে পূর্ণাহুতির দিন রাজারানী সেই যজ্ঞচরু প্রাপ্ত হয়ে তিন রানী যজ্ঞচরু ভোজন করলেন।

সুবর্ণ পালঙ্ক পরি থাকি সুনিদ্রায়, তৃতীয় প্রহর যবে গত হয়ে যায়, রাত্রি শেষে সুস্বপন হেরিতেছে রানী।

সেই অন্ধকার শয়নকক্ষ অপরূপ রূপে ছটায় যেন একবারে আলোকিত হয়ে পড়ছে। রানী কৌশল্যার খুলে গেল স্নেহের দ্বার, ছুটে গেল হৃদয়ের অন্ধকার। মাদ্রিবুলি শ্রবণে পরম পরিতৃপ্ত হয়ে অপার আনন্দ বিভরা অবস্থায় যেমন সেই বালককে ধরতে গেলেন, বালক অমনি মধুরাদপি মধুস্বরে ডাকল, মাহা মাহ মাহ। মাদ্রি সম্মোদন করি অন্তর ধ্যান কইল, উচ্চকণ্ঠে রানী তখন কাঁদিয়া ফেলিল। কক্ষান্তরে রাজা দশরথ নিদ্রিত ছিলেন, রানীর করুণ ক্রন্দনে রাজার ঘুম ভেঙে গেল। ব্যক্ত হয়ে প্রিয়তমা পদ্মীর নিকট আগমন করে বলে, রাজ্ঞী রাজ্ঞী হঠাৎ তোমার কি হলো, কেন তুমি এই অবস্থা প্রাপ্ত হলে? রানী কৌশল্যা রাজা দশরথকে সমস্ত সেই স্বপ্ন কথা পরিচয় দিয়ে বলছেন,

করে বলে দাও মা, বলে দাও মহারাজ আমি কোথায় যাব, কোথায় গেলে সেই চিরবাঞ্ছিত ধন তাকে বক্ষে ধারণ করে জীবনে সকল আশা পরিপূর্ণ করব। রাজ্ঞী তাকে খুঁজতে কোথায় যাবে গো, তাকে যদি কেউ পেয়ে থাকে তবে তোমার মতন ওই শয়নে স্বপনে হৃদয়াসনে পেয়ে থাকে, সারা জগৎ খুঁজে বেড়ালেও তাকে পাওয়া যায় না। আবার যদি তাকে কেউ পেয়ে থাকে তবে ওই শয়নে স্বপনে হৃদয়াসনে পেয়ে থাকে।

আমি ব্রহ্মর্ষি মহর্ষিগণের মুখ থেকে যে কথা অবগত আছি তার দ্বারা আমার বিশ্বাস, শুধু তোমার জঠরকে কেন, সমগ্র ধরণীকে ধন্য করতে তিনি আসছেন। তাই এই ষষ্ঠ মাসে তোমাকে দর্শন দিয়ে তোমার ভাবধারা পবিত্র করে গেলেন।

স্বপ্নে কোলে পেয়েছ, এইবার জাগ্রত অবস্থা আসবেন, তাই তোমার সাধনা স্রোত ধারা চালিয়ে দাও, বন্ধ করো না। এইভাবে আরো 4 মাস কেটে গেল। সর্বশুভ চৈত্র মাস উপনীত হল, মলয় মিশ্রিত বায়ু বহে মল্ল মল্ল, পুষ্পবনে মধুপানে ভ্রমে মকরন্দ। সেই সময়টি কেমন না চৈত্র মাস নবমী তিথি, তুলসীদাসজি বর্ণনা করেছেন।

মধ্য দিবসয়তি শীতন ঘাম পাবন কাল লোক বিশ্রাম। পবিত্র চৈত্র মাসের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে ভগবানের প্রিয় অভিজিত মুহূর্তে দুপুর বেলায় যখন না বেশি শীত না বেশি গ্রীষ্ম, এমন শান্তির সময়

কারী কৌশলাহিতকারী দীনদয়াল কৃপাল প্রত্যক্ষ হলেন, মুনিদের মন হরণ করেন, এমন অদ্ভুত রূপ দেখে মা আমার আনন্দিত হলেন। কৌশল্যা মাকে প্রথমে চতুর্ভুজ মূর্তিতে দর্শন দিয়ে পরে রামলীলার আরম্ভ হেতু দ্বিভুজ মূর্তিতে ও মা বলে কাঁদতে লাগলেন। ওই সময় কৌশল্যা মা আমার ভাজ্য জ্ঞান হারা হয়ে গেলে আর প্রধান ধাত্রী তাকে ধরণীবক্ষ হতে তুলে নিলেন। ওই সময় কৈকেয়ী মা একটি পুত্র প্রসব করলেন আর সুমিত্রা মা আমার যমজ পুত্র প্রসব করলেন। রাজা দশরথের সেই পুত্রদের জন্ম সংবাদ শুনে আনন্দের আর সীমা পরিসীমা নেই।

সমস্ত দ্বিজগণকে সঙ্গে নিয়ে তিনি পুত্রমুখ দর্শনে চলেছেন। যেমন সূতিকাগরের সামনে এসে পড়েছেন, অমনি প্রধানা ধাত্রী প্রধানা ধায়মা করেছেন কি দরজাটি বন্ধ করে দিয়েছেন। রাজা ব্যাকুল হয়ে বলছে, তোমরা আজকে যা চাইবে আমি তাই দেখব। তখন প্রধানা ধাত্রী বলছে, আজ যে ধন দেখাবো রাজা কহিতব ঠাই, ব্রহ্মাণ্ড মাধারে এমন ধন কোথাও না, অতএব সমুচিত দান কি বা দেবে, হেন ধনের সমতুল্য ধন কোথা পাবে। ধাত্রীবাক্যে নরনাথ মনে মনে বিচার করে উত্তর দিচ্ছেন, আমি নিজে রব গো চিরতরে তোমাদের কাছে, আমি নিজে রব গো। খুশি হয়ে সর্বজন খুলে দিল দ্বার, দ্বিজ সঙ্গে দ্বারে দাঁড়ান অজের কুমার, অপরূপ পুত্রমুখ করি দর্শন, প্রেমানন্দে অশ্রু জল করেন বর্ষণ। ওই সময় সমস্ত দ্বিজগণ এবং রাজা দশরথ গুরুদেব বশিষ্ঠকে বললেন, হে প্রভু, শিশুর লক্ষণ হেরি তুমি করো নাম, তব মুখে শুনি মোরা জুড়াইব প্রাণ। সর্বদ্বিজগণ যবে একথা কহিল, ব্রহ্মর্ষি বশিষ্ঠ তবে কহিতে লাগিল, কৌশল্যানন্দন রূপ করি দর্শন, এই মমলয় মনে

এই যে কৌশল্যানন্দনের স্বরূপ, দর্শন করলে চক্ষু সুশীতল হয়ে ওঠে, তাই ইহার নাম শ্রীরাম। গোস্বামী তুলসীদাস।

যে আনন্দ সাগর সুখের কণায় তিন লোকেরা সুখী হয়, ইনি সেই সুখধাম অখিল লোকের বিশ্রামদায়ক, ইহার নাম শ্রীরাম। বিশ্বভরণ পোষণ।

বেদ প্রকাশা, যিনি বিশ্ব ভরণ এবং পোষণ করেন তাহার নাম ভরত। আর যাকে স্মরণ করলি শত্রুনাশ হয়ে থাকে তার নাম শত্রুঘ্ন। বেদ এরূপ প্রকাশ করিয়া থাকে। লচ্ছন ধাম রাম প্রিয়ে

সুলক্ষণের নিবাস স্থান এবং জগতের আশ্রয়স্থল এবং রামের অত্যন্ত প্রিয় বলিয়া গুরু বৈশিষ্ট্য এই লক্ষণ এই উদার নামটি রাখেন। যথারীতিবেদ বিধিমতে নাম করে রাম রাম সদাশিব পঞ্চমুখেশ্বরে, অরূপে স্বরূপে হৃদি পদ্মে বসাইয়া মহাভাবে বিবর হয়ে জপে রাম নাম ব্রহ্মা চতুর্মুখে জপ।

আকাশবাণী শিলচর, এখন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শ্রীরাগে খেয়াল শুনবেন জিতেন্দ্র অভিষেকের কণ্ঠে।

আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশন আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30:20। শুভরাত্রি, জয় হিন্দ।